আকাশবাণী শিলচর শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। আজ শনিবার, 20 আষাঢ় 1948 শকাব্দ, 26 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ।

0: इन दिन के दौरान बिहार, उत्तर प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम, त्रिपुरा और पश्चिम बंगाल के तराई वाले क्षेत्रों तथा सिक्किम में मूसलाधार और कुछ स्थानों पर अत्यधिक बारिश का ऑरेंज अलर्ट जारी किया है। खेलों में फीफा विश्व कप में स्पेन ने बेल्जियम को 2-1 से हराकर सेमीफाइनल में जगह बना ली है। स्पेन के लिए विजयी गोल मिकेल मेरिनो ने 88वें मिनट में किया। आज तीसरे क्वार्टर फाइनल में नॉर्वे का मुकाबला इंग्लैंड से होगा। विंबलडन टेनिस में आज महिला सिंगल्स फाइनल में चेक गणराज्य की कैरोलिना मुकोवा का मुकाबला लिंडा नोस्कोवा से होगा। दोनों खिलाड़ी पहली बार विंबलडन फाइनल में पहुंची हैं। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर अमृतवाणी अनुष्ठाने आज राजा राममोहन रायर রচনা থেকে পাঠ শুনবেন।
2: এই সামঞ্জস্যপূর্ণ ব্রহ্মাণ্ডের একজন স্রষ্টা, নিয়ন্তা এবং বিধাতা আছেন। তিনি তাঁহার অনন্ত জ্ঞান দ্বারা এই জগৎকে পরিচালিত করিতেছেন। জনসমাজের মঙ্গলই জগদীশ্বরের ইচ্ছা। জগদীশ্বরের ইচ্ছা জানিবার জন্যে জ্ঞান ও বিবেকরূপে আমাদের স্বাভাবিক মনোবৃত্তি রহিয়াছে। স্বাভাবিক জ্ঞান ও বিবেকের মধ্য দিয়া আমরা পরমেশ্বরের নিকট হইতে সত্য লাভ করি। পরমেশ্বর যে বিশেষ কালে বা বিশেষ দেশে কোনো বিশেষ শাস্ত্র দিয়েছেন তাহা নহে, সমাজের হিত সাধন করাই আমাদের পরম ধর্ম। ইহা ভিন্ন যে সকল ধর্মবিধি আছে তাহা নিষ্ফল অথবা অনিষ্টকর। মানুষের এমন একটি স্বাভাবিক মানসিক শক্তি আছে যদ্বারা মানুষ সত্য এবং অসত্যের প্রভেদ বুঝিতে পারে, অর্থাৎ ন্যায়বান ও অপক্ষপাতী হইয়া কুসংস্কার পরিত্যাগপূর্বক অনুসন্ধান করিলে মনুষ্য ধর্মাধর্ম সত্যাসত্য নিরূপণ করিতে সমর্থ হয়। জ্ঞানের আলোচনার দ্বারা ধর্ম বিষয়ে সত্যাসত্য বিচার করা একান্ত আবশ্যক। ধর্ম বিষয়ে জ্ঞান দ্বারা সত্য নিরূপণ করিবার অধিকার প্রত্যেক ব্যক্তির আছে। এইরূপে কুসংস্কার বর্জিত হইয়া জ্ঞান দ্বারা অনুসন্ধান করিলে মনুষ্য অন্যান্য ধর্মমত পরিত্যাগপূর্বক কেবলমাত্র মূল ধর্ম বিশ্বাসে উপনীত হয়। অর্থাৎ মনুষ্য তখন বুঝিতে পারে যে একজন জগতের মূল কারণ ও নিয়ন্তা আছেন এবং সমাজের হিত সাধনই মনুষ্যের কর্তব্য বা ধর্ম। বিধাতা অপক্ষপাতী ও সমদর্শী হইয়া জগতের কার্য নির্বাহ করিতেছেন। তাহার নিয়ম সকল বিশ্বজনীন। প্রাকৃতিক সমুদয় বিনয়ে সার্বভৌমিক এবং সকলের প্রতি সমান। যখন বহির্জগতে পরমেশ্বরের কার্যপ্রণালী এই প্রকার, তখন ইহা কখনোই স্বীকার করা যায় না যে তিনি কোনো বিশেষ মনোনীত জাতির নিকটে বিশেষ কোনো প্রতিজ্ঞায় বদ্ধ হইয়া তাহাদিগকে বিশেষ কোনো শাস্ত্র প্রদান করিয়াছেন। যেমন বহির্জগৎ সম্পর্কে তিনি বিশ্বজনীন নিয়ম দ্বারা কার্য করিতেছেন, সেইরূপ নৈতিক ও আধ্যাত্মিক বিষয়েও তিনি সাধারণ নিয়ম দ্বারাই কার্য করেন। বহির্জগতের ন্যায় অন্তর্জগতেও জ্ঞান ও বিবেকের মধ্য দিয়া নিয়মানুসারে কার্য করিতেছেন। আমরা স্বাভাবিক রূপে পরমেশ্বরের নিকট হইতে অন্তরে যে জ্ঞান লাভ করি তাহাই যথেষ্ট। উহার পরিচালনার দ্বারাই মনুষ্যের উন্নতি হয়। উহার পরিচালনার জন্যে মনুষ্য দায়ী। মনুষ্য কোনো প্রকার অলৌকিক প্রণালীতে পরমেশ্বরের নিকট হইতে ধর্ম জানিতে পারে না। সুতরাং খ্রিস্টিয়ান শাস্ত্র, মুসলমান শাস্ত্র এবং হিন্দু শাস্ত্র অলৌকিক রূপে ঈশ্বর প্রেরিত শাস্ত্র নয়। এই সকল শাস্ত্র মনুষ্যের জ্ঞান ও বিবেক পরিচালনার ফল। মনুষ্য স্বভাবত জ্ঞান ও বিবেকের মধ্য দিয়া শাস্ত্রের সত্য লাভ করিয়াছে। পরমেশ্বর অলৌকিক ও অপ্রাকৃতিক রূপে উহা প্রদান করেন নাই।
1: রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী।

0: গানটি শুনলেন পারুল সোমের কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী অতনু সান্যাল।
1: বিশ্বমানবের মঙ্গল প্রার্থনার মাধ্যমে সার্থক হয়ে উঠুক দেব বন্দনা।

কৃষক বন্ধুরা, পূজা পার্বণের প্রথম প্রিয় ফুল হল জবা। সাদা, কমলা, হালকা পিঙ্ক, লাল, হালকা বেগুনি, সাদা, লাল, দোরঙ্গা প্রভৃতি নানা জাতের জবা ফুল দেখা যায়। সব ধরনের মাটিতেই জবার চাষ হয়। গ্রীষ্ম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ফুলের চাষ হয়। তবে কয়েকটি প্রজাতি শীতপ্রধান এলাকারও চাষ হয়ে থাকে। বহু বর্ষজীবী জবা গাছ 1 থেকে 10 ফুট বা বেশি লম্বা হতে পারে, আর হালকা দোআঁশ মাটি সবচাইতে আদর্শ। জাত হিসেবে যদি চিন্তা করা হয় তাহলে 1 থেকে বহু পাপড়িযুক্ত জবা ফুল জাত অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের হয়। আমরা এই জবা ফুল যদি চাষ করতে চাই তার বংশবৃদ্ধির জন্য সাধারণত শাখা কলম বা কাটিং, দাবা কলম অর্থাৎ গ্রাউন্ড লেয়ারিং, গুল কলম অর্থাৎ এয়ার লেয়ারিং প্রভৃতির সাহায্যে জবার বংশবৃদ্ধি ঘটানো হয়। সাধারণত বর্ষার শুরুতেই কলম প্রস্তুত করা হয়। সুস্থ সবল 1 বছরের পুরনো পেন্সিলের মতো সরু ডালকে কাটিং করে চারা তৈরি করা হয়। 8 থেকে 10 ইঞ্চি এইরূপ ডালগুলি কেটে নিচের অংশ তেটসাভাবে কেটে সেরাডিক্স বি উদ্ভিদ হরমোনে ডুবিয়ে ছায়াযুক্ত জায়গায় মাটিতে বা টবে অল্প মাকিয়ে পুঁতে দিলে 10 থেকে 15 দিনের মধ্যেই শিকড় বেরোবে। 2-1 মাস বাদে ওই চারা বাগানের জমিতে বা টবে লাগানো যাবে। বর্ষার শুরুতে বা শেষে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতায় 2 ফুট মাপের গর্ত খুঁড়ে পাতা পচা বা গোবর সার, 1 মুঠো হাড়ের গুঁড়ো বা স্টেরামিল মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 দিন বাদে চারা লাগাতে হয়। আর রোজ প্রয়োজন মতো জল দিতে হবে। তবেও কিন্তু খুব সহজেই এই জবার চাষ করা যাবে। সার প্রয়োগের ক্ষেত্রে বলা যেতে পারে যে খুব বেশি সার কিন্তু জবা পছন্দ করবে না। কাঁচা গোবর বা তরল সার দেওয়া উচিত হবে না। সমপরিমাণ গোবর ও সর্ষের খোল 15 থেকে 20 দিন একসঙ্গে পচিয়ে সার হিসেবে দেওয়া যাবে। আর রাসায়নিক সার এক্ষেত্রে না দেওয়াই ভালো। পরিচর্যা কিন্তু করতেই হবে, তবে টবে বেশি পরিচর্যার প্রয়োজন। হালকা দোআঁশ মাটিতে গোবর পচা বা পাতা পচা সার ও সর্ষের খোল সমপরিমাণে ভালো করে মিশিয়ে তাতে পুরনো কলি চুন প্রতি টবে 1 চা চামচ অর্থাৎ প্রায় 5 গ্রাম ও 1 মুঠো হাড়ের গুঁড়ো সার দিতে হবে। জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। অনেক সময় গাছে কুড়ি বা ফুল না আসলে অনুখাদ্য ট্রেসেল 4 ভাগের 1 চামচ প্রতি গাছে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কুড়ির অভাবে বা ঝড়ে পড়লে 2 মিলিলিটার প্ল্যানোফিক্স হরমোন বা 5 লিটার জলে স্প্রে করলে ভালো কাজ দেবে। খুব একটা রোগ পোকা দেখান পাবেন না। তা শিকড় পচা রোগ দূর করতে হলে জল বর্ষা জমিতে সেটা যাতে না হয় সেটা দেখতে হবে। পোকার মধ্যে লাল মাকড়, মিলিবাগ, শোষক পোকা প্রভৃতি ফুল ও পাতার রস খেয়ে নেয়। এদের দমনের জন্য মেলাথিয়ন স্প্রে করলেই চলবে।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন হরিপদ দাসের পরিবেশনায়।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, পল্লব ঘোষের কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন সকাল 8:40, হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন দীননাথ মিশ্রের কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে বোধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। বাংলা ছবির গান বেলা 10টা এবং সন্ধ্যে 6:15। বেলা 11টায় গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সৌমী দত্তপাল। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন প্রতিমা পাণ্ডে ও কণা ভদ্রের কণ্ঠে। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সনত সিংহ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তর সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডাক্তার মনোজ কুমার কলিতা। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন অমৃত সিং অরোরার কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন টনিমা ঠাকুরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10টায় অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। পল্লব ঘোষ নজরুলগীতির শিল্পী সকাল 8:40। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন দীননাথ মিশ্রের কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। বাংলা ছবির গান বেলা 10টা ও সন্ধ্যে 6:15। বেলা 11টায় গজল শুনবেন মুকেশের কণ্ঠে। অনুষ্ঠান আমার কথায় নিজের কথা বলবেন সৌমী দত্তপাল, প্রচারিত হবে বেলা 11:30। বেলা 12:30 রয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তর সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন অমৃত সিং অরোরার কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন টনিমা ঠাকুরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10টায় অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: कहानियाँ हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ শনিবার, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 11ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 11ই জুলাই অর্থাৎ আজকের দিনটি। 1889 সালে আজকের দিনে কলকাতায় ভারতীয় ফুটবল লীগের প্রথম টুর্নামেন্টের খেলায় অংশ নেয় শোভাবাজার ক্লাব ও সেন্ট জেভিয়ার্স। আজকের দিনে 1979 সালে মোরারজি দেশাইয়ের জনতা পার্টি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। এভাবেই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতায় সমগ্র দুনিয়ার বঞ্চিত লাঞ্ছিত মানুষের বেদনাকে তুলে ধরেছেন। তার কবিতা মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ। তাই বলে তাঁর কাব্যের জগৎ থেকে বাদ যায়নি প্রেম প্রকৃতি। রাজা আসে যায় ছাড়াও তাঁর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে লখিন্দর, ভিয়েতনাম, ভারতবর্ষ, উলুখড়ের কবিতা প্রভৃতি। তার বহু কবিতায় সুরারোপ করেছেন হেমাঙ্গ বিশ্বাস, প্রতুল মুখোপাধ্যায়, অরূপ মুখোপাধ্যায়রা। আজকাল বীরেন্দ্র চট্টোপাধ্যায় বললে আমরা বুঝি আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা কবিকে। অনেকের কাছে অজানা যে তিনি একজন স্বাধীনতা যোদ্ধাও, যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সঙ্গে। অনেকে জানেন তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আমরা কয়জন আর জানি যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজতন্ত্রে বিশ্বাসী মননটা গড়ে দিয়েছিল অনুশীলন সমিতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী সময়ের একের পর এক রক্তাক্ত ইতিহাস, ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, হো চি মিনের নেতৃত্বে আন্দোলন কবিকে কখনো নাড়া দিয়েছে, কখনো ব্যথিত করেছে। কবিতাই তাঁর অধিকাংশ কবিতায় জীবনের যন্ত্রণাকে প্রতিফলিত করেছেন। তিনি 1982 খ্রিস্টাব্দে কবিতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1985 সালে আজকের মতো 11 জুলাই তারিখে মাত্র 65 বছর বয়সে প্রয়াত হন। আজ মৃত্যুদিনে কবিকে তাঁর কবিতাতেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ক্রমে ছায়া দীর্ঘ হয়, ক্রমে ছায়া দূরে সরে যায়, অন্ধকার হয়ে আসে গাছ পাখি মানুষ, পৃথিবী তার ঘুমের গল্পকে কোলে নিয়ে স্বপ্ন দেখে পাতা ঝরা গাছের।

0: গানটি শুনলেন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে চৈতন্যচরণ বড়ালের কাঠের বাক্স গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: বলা বাহুল্য, ক্ষণকাল পরে নারায়ণ পত্নীর নিকট হইতে বিবাদের

বৃত্তান্ত শুনিল এবং কর্তব্য স্থির করিয়া তৎক্ষণাৎ বহির্বাটিতে দাদার নিকট উপস্থিত হইল এবং স্পষ্ট ভাষায় জানাইল যে যখন সংসারে মনোমালিন্য ঘটিয়াছে তখন আলাদা হওয়াই ভালো, নতুবা তাহাকে সপরিবারে বাটি ছাড়িতে হইবে। কালীচরণের বিস্ময়ের ভাব কাটিবার পূর্বেই নারায়ণ দুইজন প্রতিবাসীকে ডাকিয়া মধ্যস্থ হইতে বলিল, এই শেষ বয়সে আমার বদনাম রটালি, এতকালে সব কথা ভুলে গেলে। নারায়ণে যেন তৈয়ারি হইয়া আসিয়াছিল, বলিল, এরপর কি তোমার সঙ্গে হাতাহাতি হবে? বিভক্ত করা হইল, ভাগ মিলাইবার জন্য শতরঞ্জ কার্পেট পর্যন্ত কাটিয়ে ভাগ করা হইল, ওজন করিয়া পিতল কাঁসার জিনিস ভাগ হইল। ফলে একধারে গেলাস, একধারে তাহার সর্বশ গেল, একধারে থালা, একধারে খাবার ঢাকা গেল। শেষে কাঠের বাক্সটি ভাগ করিবার জন্য বাহির করা হইল। বড়বু সেটিকে লইবার ইচ্ছা জানাইলে নারায়ণ তাহার বদলে দশগুণ দামের একটি দেরাজ লইয়া তুষ্ট হইল। দারুণ বৈশাখী সূর্য সমস্ত তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া স্বামীর মুখপানি চাহিয়াই সহসা স্তব্ধ হইয়া গেল। এমন শুষ্ক বিষণ্ন বদন, এমন হতাশা মাখানো উদাস দৃষ্টি সে যে আর কখনো দেখে নাই। সে শুধু বলিল, জমিদার বাড়ি থেকে ফিরতে এত দেরি হল যে, চাকরি ছেড়ে দিয়ে এলে, এতদিনের চাকরি, আর চাকরি করে কি হবে বড় বউ, সারা জীবনটা তো খেটেছে, আর কার জন্য খাটব, দুমুঠো খেতে আর পাব না, নাই যদি পাই তাতে কি ক্ষতি হবে। স্বামী আজ কত দুঃখে কথা কয়টি উচ্চারণ করিল তাহা সে বেশ বুঝিতেছিল। তখন সে স্বামীর হাত ধরিয়া বলিল, তা বেশ করেছ, এখন এসো, চান করে খাওয়া দাওয়া করবে।

শ্রোতা বন্ধুরা, আসলে এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। পাঁচ বছরের উন্নয়নের রূপরেখা নিয়েই কাল বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় দফার সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট 2,85,000 কোটি টাকার। এতে কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো সম্প্রসারণ, কৃষি ও সেচের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, মহিলা ও যুব কল্যাণ, বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং অসমের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, সবকিছুকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। জয়ন্ত মল্লবরুয়ার প্রথম বাজেটের খবরেই আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে বরাক উপত্যকার সবকটি বাংলা পত্রিকা। বাজেট সংক্রান্ত একাধিক প্রতিবেদনই সাজানো হয়েছে পত্রিকাগুলির প্রথম পাতা। সাময়িক প্রসঙ্গ লিখেছে, উন্নয়ন অভিমুখী রাজ্য বাজেট, 5 বছরে 2,00,000 কর্মসংস্থান, 2028-এর মধ্যে 10,00,000 কোটির অর্থনীতির রোডম্যাপ।

নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে বিকাশের হুইসেল জয়ন্ত মল্লর বাজেটে, যুবসংঘের শিরোনাম ভবিষ্যৎ অসম দর্শন বাজেটে, 419 কোটি 26 লক্ষ টাকার ঘাটতি বাজেট, সামাজিক নিরাপত্তা পরিকাঠামো সৃষ্টিতে জোর, রাজস্ব মূলধনি ব্যয়ে ভারসাম্য, হাইস্পিড করিডোর, ডলু বিমানবন্দর, সচিবালয়, মেডিকেল কলেজ সহ একাধিক মেগা প্রকল্প, অসমের উন্নয়নে অন্যতম চালিকা শক্তি হবে বরাক, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অরুণোদয় প্রকল্পে গত কয়েক মাস টাকা না পাওয়ায় চিন্তায় ছিলেন মহিলারা, কাল তাঁদের চিন্তা দূর করলেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। এদিন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান, আগস্ট মাস থেকে অরুণোদয় প্রকল্পে নিয়মিত টাকা পাবেন মহিলারা, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ। যুবসংঘের প্রতিবেদন, আগস্ট থেকে ফের অরুণোদয় প্রকল্পের সুবিধা, রেশনে চিনি ডাল। নববার্তা প্রসঙ্গের আরও কটি উল্লেখযোগ্য সংবাদ, ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, আত্মসমর্পণ করবেন আদালতে, ওরা আমাকে মেরে ফেলতে পারে, মৃত্যু এলে স্বদেশেই মরবো।

আরও একটি উল্লেখযোগ্য খবর। শ্রীভূমি জেলায় এইমসের শাখা, শিলচরের চিড়িয়াখানা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে 100 কোটি যুগসংঘ জানিয়েছে। পাথারকান্দি থেকে সোনাবাড়িঘাট বিকল্প রাস্তার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে। কৃষ্ণেন্দু কিশোর বিজয় মিলনের স্মারকপত্র, 4 লেনের সড়কের প্রতিশ্রুতি হিমন্তের। বহু বিবাহে লিপ্ত কাউকে সরকারি প্রকল্প নয়, বরখাস্ত সরকারি কর্মীও। সামরিক সংঘ জানিয়েছে, দ্বিতীয় রাজ্য রাজধানী অঞ্চল হিসেবে গড়ে উঠবে ডিব্রুগড়। এবার গুয়াহাটির বালাজি মন্দিরে প্রণামীর টাকা লুট। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। যুবসংঘের আজকের সম্পাদকীয় শিরোনাম, সংঘাতে সংকট। সাময়িক প্রসঙ্গ পত্রিকার আজকের সম্পাদকীয় শিরোনাম, উন্নয়নের ঘোষণা বনাম বাস্তবায়ন। এবং নববার্তা প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, বিধানসভায় নতুন দৃষ্টান্ত। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বদলে না।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মোসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
1: 40 সাল কে বাদ ভারত কে প্রধানমন্ত্রী কা নিউজিল্যান্ড আনা হুয়া হ্যাঁ এক প্রকার সে আপকি আর্থিক রাজধানী মে কার্যক্রম বড়া করকে ভারত ও নিউজিল্যান্ড কে সম্বন্ধ কো এক নই তাকত দেনে কা এক অবসর পেদা কিয়া হ্যাঁ আপকা বহুত বহুত আভারী হুম। ইয়ে আমারে সম্বন্ধ মে এক ঐতিহাসিক পড়াও হো আমারে সম্বন্ধ কে নই ঊর্জা আমারি মিত্রতা কে নয় সংকল্প কো দোহরানে বালা হ্যাঁ।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লাগুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার

ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কেকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের উপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানোগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোন রকম মুক্তিপণ বা বন্দী বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তা কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডঃ L. মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনের লক্ষ্য ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরেভ।
লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়।

নিনেশ শেষ ইংল্যান্ড এক উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া গতকাল বিধানসভায় 1.56 লক্ষ কোটি টাকার অধিক ব্যয় প্রস্তাবের মাধ্যমে 2026-27 অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এই বাজেটে রাজ্যের ঘরোয়া উৎপাদন 3% মধ্যে আর্থিক ঘাটতি সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2026-27 অর্থবছরের বাজেটে সরকারের সঞ্চিত তহবিল থেকে মোট 1,56,714.88 কোটি টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে 1,18,562.23 কোটি টাকা এবং মূলধনী খাতে 38,152.65 কোটি টাকার ব্যয় মঞ্জুরি প্রস্তাব দেওয়া হয়েছে। মানবতাবাদ, সার্বিক দায়বদ্ধতা এবং জনকল্যাণের মনোভাব সামনে রেখে বিধানসভায় এই বাজেট পেশ করা হয়েছে বলে প্রকাশ করে অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজেটে আগামী 5 বছরের জন্য স্পষ্ট এবং সুদূরপ্রসারী কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। বাজেটে 12টি ধ্বজাবাহী প্রকল্পকে সুরক্ষিত, সমৃদ্ধ, বিকশিত আসাম গড়ে তোলার যাত্রায় আসামকে দিক নির্দেশ করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত ধারণার অষ্টাদশ যাত্রার উন্নয়ন মালার আওতায় উপস্থাপন করা হয়েছে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেছেন। আগামী 5 বছরে রাজ্যের সরকারি ক্ষেত্রে 2 লক্ষ নিযুক্তি প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে বলে মন্ত্রী গতকাল বিধানসভায় তার বাজেট ভাষণে উল্লেখ করেন।
1: শিক্ষা সমাপ্ত কৰি কর্মসংস্থান লাভ করার আগতে আগৰ সময়ছোৱাত 48,366 গৰাকী স্নাতক ডিগ্রিধারীক মাহে 2,500 টকাকৈ আর্থিক সাহায্য প্রদানেৰে জীবন প্রেরণা নামৰ আঁচনিখন আমি সেপ্টেম্বৰ মাহৰ পৰা পুনৰ আৰম্ভ কৰি 2026-27 শিক্ষাবৰ্ষত মুখ্যমন্ত্রীৰ নিযুত ময়না আঁচনিৰ অধীনত সাহায্যৰ ধন হস্তান্তৰ প্রক্রিয়া 2026-27 চনৰ অক্টোবৰ মাহৰ পৰা আৰম্ভ হ'ব। শিক্ষার্থীসকলে আগষ্ট মাহৰ আবেদন পত্র সমূহ পূরণ করিব পারিব। মই অত্যন্ত আনন্দরে ঘোষণা করো যে এতিয়ারে পৰা মুখ্যমন্ত্রীৰ নিযুত বাবু আঁচনিখনো সরকারের এখন নিয়মীয়া আঁচনি হব।
0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবারের বাজেটকে সরকারের সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার ক্ষেত্রে এক সুদৃঢ় প্রতিফলন বলে মন্তব্য করেছেন। 2026-27 অর্থবছরের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করে ডক্টর শর্মা বলেন যে এই বাজেটে কোনো নতুন কর আরোপ না করার ফলে এটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ বাজেট হয়েছে। তিনি আরও বলেন যে এই বাজেটে প্রথমবারের মতো সবুজ কর প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তহবিল রাজ্যব্যাপী গাছের চারা রোপণ কার্যসূচিতে ব্যয় করা হবে। এই পদক্ষেপের ফলে পরিবেশ সংরক্ষণ, প্রদূষণ নিয়ন্ত্রণ এবং সবুজ তথা বহনযোগ্য রাজ্য গড়ে তোলা সম্ভব হবে। চলতি অর্থবছরের বাজেটে বরাক উপত্যকার জন্য বিশেষ কিছু প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিলচরে নির্মিত আসাম সচিবালয়ের পূর্ণাঙ্গ কার্য সম্পাদনের ব্যবস্থা করা, শ্রীভূমিতে নিখিল ভারত আয়ুর্বিজ্ঞান চিকিৎসা প্রতিষ্ঠান এইমসের উপগ্রহ কেন্দ্র স্থাপন করা, হাইলাকান্দি সহ রাজ্যের 4টি জেলায় 1টি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা, শিলচরে আধুনিক ব্যবস্থা সম্বলিত চিড়িয়াখানা স্থাপন করা, আরও উন্নত এবং শক্তিশালী স্বাস্থ্যসেবা প্রদান করা, উন্নত শাসন ব্যবস্থা রূপায়ণ করা এবং পর্যটন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করা। এছাড়া রাজ্যের আরও 4টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে 100 কোটি টাকা করে প্রদানের প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন ন্যায্য দাবি সমর্থনে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের শ্রীভূমি শাখার সদস্যরা শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে প্রতিবাদ কার্যসূচি পালন করেছেন। প্রতিবাদকারীরা কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা, তাদের স্থায়ী সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদেরকে পারিতোষিকের পরিবর্তে নির্ধারিত মজুরি প্রদান, তাদের জন্য বীমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা চালু করা দাবি জানিয়েছেন। প্রতিবাদকারীরা তাদের বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন এবং তাদের দাবিগুলির দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানান। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শ্রীভূমি সংমণ্ডলের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো

0: হয়েছে যে লঙ্গাই হাওর জল সরবরাহ প্রকল্পের কিছু জরুরি মেরামতির কাজের জন্য আগামী 15 জুলাই পর্যন্ত শ্রীভূমি শহরের জল সরবরাহ অনিয়মিত থাকবে। বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পরই পুনরায় নিয়মিতভাবে জল সরবরাহ শুরু হবে। এই সময়ে জনসাধারণকে প্রয়োজনীয় পরিমাণে জল সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদীর জলস্তর গতকাল রাতে বিপদসীমা অতিক্রম করায় বিভিন্ন নিম্ন অঞ্চলগুলিতে বন্যা সদৃশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখে চলেছে। প্রয়োজনে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকাগুলিতে নজরদারি অব্যাহত রেখেছে এবং মানুষকে গুজবে না দিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সম্প্রতি কলকাতায় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা আখ্যায়িত করেছেন বলে অভিযোগ করে এক তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে গতকাল শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। শিল্পী কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন আজ দুপুর একটায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এবারে আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন দীননাথ মিশ্রের কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। বাংলা ছবির গান বেলা 10:00 এবং সন্ধ্যে 6:15। বেলা 11:00 গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সৌমি দত্তপাল। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন প্রতিমা পাণ্ডে ও কলা ভদ্রের কণ্ঠে। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সনত সিংহ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তর সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন অমৃত সিং অরোরার কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন তনিমা ঠাকুরের কণ্ঠে। রাত 9:30 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
1: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
2: শুরু হচ্ছে হিন্দি ছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আনাড়ি ছবি থেকে মুকেশের কণ্ঠে।

0: নজরুলগীতি শুনলেন পল্লব ঘোষের কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন।

সাভারেওয়ালি গাড়ি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন বৈরাগীর আগে খেয়াল শুনবেন পণ্ডিত দীননাথ মিশ্রের কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে এতক্ষণ বৈরাগীরাগে খেয়াল শুনলেন পণ্ডিত দীননাথ মিশ্রের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে আহির ভৈরব রাগে বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন।

0: এত কোলাহির ভৈরব রাগে বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান যেখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে, ছবির নাম হীরক রাজার দেশে।

ভালোবাসা ভালোবাসা ছবি থেকে গানখানি শুনলেন অরুন্ধতি হোম চৌধুরীর কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন দুজনে ছবি থেকে, গেয়েছেন জুবিন গার্গ ও মোনালি ঠাকুর।

চিরদিনই তুমি যে আমার ছবি থেকে গানখানি শুনলেন জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন অনিন্দিতা ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

মণিহার ছবি গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন দেয়ানিয়া ছবি থেকে, গিয়েছেন শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়।

দেয়া নেয়া ছবিতে শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলচর, এখন শুরু হবে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি জহের ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানখানি শুনলেন আগার তুম না হতে ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন গুলফাহাম ছবি থেকে হরিহরনের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনবেন দো উস্তাদ ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: গানটি শুনলেন উমরাও জান ছবি থেকে রিচা শর্মার কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হলো আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी।

0: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
1: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আমার কথা অনুষ্ঠান। অনুষ্ঠানে নিজের কথা বলবেন সৌমি দত্তপাল।
2: নমস্কার, আমি সৌমি দত্তপাল, আমার বাড়ি শিলচরে, কিন্তু আমার ছোটবেলাটা কেটেছে আসামের কোকরাঝাড় ডিস্ট্রিক্টে, কারণ আমার বাবা ওখানেই চাকরি করতেন। তো আমরা তখন একটা কোয়ার্টারে থাকতাম যেটা পার্কগেটেরই কমপ্লেক্সে ছিল। তো ওই কমপ্লেক্সের লাইফস্টাইলটা যেটা আমি পেয়েছি সেটা আমি আর অন্য কোথাও খুঁজে পাইনি। ওটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ ওখানে আমরা অনেক রকমের ফেস্টিভ্যাল সেলিব্রেট করতাম, কারণ ইন্ডিয়ার বিভিন্ন স্টেটস থেকে লোকরা থাকতো ওখানে। তো অনেক কালচারসের ব্যাপারেও জানতে পেরেছি, অনেক রকমের প্রোগ্রামস হতো যেখানে আমি নিজেও ডান্স এবং গান করেছি, অনেক কম্পিটিশনস হতো যেখানে আমি পার্টিসিপেট

0: করেছি। তারপর সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামস হতো, যেগুলোতে সেফটির ব্যাপারে শেখানো হতো, তো অনেক কিছু শিখতেও পেরেছি ওখানে থেকে। তো ওটা অনেকই একটা স্পেশাল এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। ওখানে আমার স্কুলিংটা হয়েছে কেবি, মানে কেন্দ্রীয় বিদ্যালয় কোকরাঝাড় থেকে, যেখানে আমি নার্সারি থেকে ক্লাস 8 অবধি পড়েছি। বলতে গেলে আমার পুরো ছোটবেলাটা ওখানেই কেটেছে। এবং আমি তার সাথে আমার কত্থকে, আমি কত্থক শিখতাম ওখানে, তো আমি ক্লাস 7-এ থাকতে আমি আমার কত্থকের বিশারদটাও ওখানে কমপ্লিট করি। তারপর আমি যখন ক্লাস 8-এ, তখন ওখানে একটা অনেক বড় রায়ট হয়, যেটার জন্য আমাদের অনেক রকমের প্রবলেমস ফেস করতে হয়। আমাদের স্কুলস বন্ধ হয়ে যায়, এক্সামস পোস্টপন্ড হয়ে যায়, কারফিউ লেগে যায়, তো অনেক রকমের প্রবলেমস ফেস করি। তাই বলে আমার প্যারেন্টস ডিসাইড করে যে আমি আর আমার মা শিলচরে শিফট করে যাব, কারণ বাবা তো আসতে পারবেন না চাকরির জন্য। তো যেহেতু শিলচর আমাদের হোম টাউন, তাই বলে আমি আর আমার মা তারপর শিলচরে শিফট করে যাই। এখানে এসে আমার স্কুলিংটা কন্টিনিউ হয় কেবি এনআইটি শিলচর থেকে। এখানে স্কুলেই আমি আমার পড়াশোনা প্লাস ডান্স টান্স সব কিছু কন্টিনিউ করি। এবং আমার স্কুলে ডান্স টিচারের থ্রু একবার আমি দূরদর্শন শিলচরেও ডান্স করার চান্স পাই। তারপর আমি আমার HSLC এবং ক্লাস 12 সবই এখানে KVNIT শিলচর থেকে কমপ্লিট করি, এবং অনেক ভালোই হয় এখানে আমার। তারপর আমি ডিসাইড করি যে আমি কলকাতার অ্যামিটি ইউনিভার্সিটির থেকে বিটেক বায়োটেকনোলজি নিয়ে পড়ব। এটা একটা 4-year ডিগ্রি, বিটেক ডিগ্রি। তো আমি 2021-এ এখানে কলকাতায় শিফট করে যাই অ্যামিটিরই হস্টেলে। শুরুতে এই লাইফস্টাইলটা আমার জন্য অনেকটাই কঠিন ছিল, কারণ নতুন জায়গা, নতুন লোকজন, তো অনেকটাই আমার জন্য টাফ ছিল এখানে অ্যাডজাস্ট করা। এবং অনেকবারই আমি আমার মা বাবাকে কল করে কাঁদতাম যে আমি এখানে থাকতে পারবো না, কিন্তু তারপর আর কি করা আছে, অ্যাডজাস্ট করতে হবে, তাই করলাম। এবং আজকে 4 বছর হয়ে গেছে, আমার বিটেক ডিগ্রিটাও আর 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং আজকে আমার জন্য কলকাতা অনেকটাই প্রিয় হয়ে গেছে। আগে এখানে আসবো না বলে কাঁদতাম, আর আজকে এখান থেকে যেতে চাই না বলে কাঁদছি। তো যাই হোক, বিটেক ডিগ্রিটা কমপ্লিট হওয়ার পর আমার ইমিডিয়েটলি জবের জন্য অ্যাপ্লাই করার ইচ্ছে নেই। আমার ইচ্ছে যে আমি UK-র একটা ভালো কলেজ থেকে বায়োটেকনোলজির মাস্টার্সটা কমপ্লিট করি। আর আরেকটা জিনিস যেটা আমি ভুলতে ভুলে গেছি, আমার আরেকটা হবি হলো গিয়ে পেইন্টিং, যেটা আমি এত বিজি লাইফস্টাইলের মধ্যেও কোথাও না কোথাও খুঁজে নিই ওটার জন্য টাইম, এবং ওটা আমাকে অনেক রকমের স্ট্রেস রিলিফ করতে হেল্প করে। তো আমার সেরকম বেশি এক্সপিরিয়েন্স তো নেই লাইফের, কিন্তু যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে আমি এটাই বলতে পারি যে সব নতুন রকমের এক্সপিরিয়েন্সই প্রথমে টাফ হয়, কিন্তু লেগে থাকলে আস্তে আস্তে ওটা অনেক ইজি হয়ে যায়। তো আমাদের কাছে আর কিছুই অপশন নেই, বাস এগিয়ে যেতে হবে। তো এটাই বলবো, জাস্ট থ্যাংক ইউ।
1: এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠানে সমী দত্তপালের নিজের কথা, এখন শুনবেন লোকগীতি প্রতিমা পান্ডের কণ্ঠে ও কণা ভদ্রের কণ্ঠে। প্রথমে শিল্পী প্রতিমা পান্ডে।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রতিমা পাণ্ডের কণ্ঠে। পরের লোকগীতি শুনবেন কণা ভদ্রের কণ্ঠে।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে শিল্পী প্রতিমা পাণ্ডের কণ্ঠে এবং পরে কণা ভদ্রের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন আ আব লট চলে ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

গানখানি শুনলেন ইশক ছবি থেকে উদিত নারায়ণ ও বিভা শর্মার কণ্ঠে। পরবর্তী গানখানি শুনবেন দিল তো বচ্চা হে ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনবেন দিল জ্বালা ছবি থেকে আশা ভোসলে ও কিশোর কুমারের কণ্ঠে।

শেষ গানখানি শুনলেন রুবারুর ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হলো আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নাগা সঙ্গীত।

Blanchante lente, me fait normal, non.

এতক্ষণ উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠানের বর্ণালীতে শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নাগা সঙ্গীত। আকাশবাণী শিলচর।

গাছ লাগান, প্রাণ বাঁচান, প্লাস্টিক নয় সবুজ ছড়ান। সবুজ অরণ্য, সুস্থ প্রাণ, পরিবেশের সুরক্ষায় গড়ুন নতুন অভিযান।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন সনৎ সিংহের কণ্ঠে আধুনিক গান।

0: মনে যাচ্ছে না, মনে যাচ্ছে না।
1: এতক্ষণ আধুনিক গান শুনলেন সনদ সিংহের কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:31, বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র।
2: আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরো শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় 9 সদস্যের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে

0: নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট আর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030 পট নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing at the conclusion of their talks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন, সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17 এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রী সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025 বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার উপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
3: জয়প্রকাশ নারায়ণ आजादी के आंदोलन के एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदय विचारधारा को देश के गांव गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति, जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটি

চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়াল রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানিবিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলি আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগে এই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইচ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এখন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন। এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন।
4: আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

0: নানা রঙের দিন অনুষ্ঠানে গত সপ্তাহে আমরা শুনেছিলাম প্রবীণ সমাজকর্মী, সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দন সেনগুপ্তের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।
1: যেহেতু কমিউনিস্ট পার্টি নাম, তার জন্য তার সঙ্গে আমার গেছে মানে ইয়ে করে, কিন্তু আমি আমার মূল হচ্ছে কমিউনিস্ট পার্টি, তার সঙ্গে কোনো মিল পাই না। ফলে বহুবার এই সময়টা ওহেন্দ্র কমলেন্দ্র আমাকে সিপিআর মেম্বার হওয়ার জন্য বলেছে, কিন্তু আমি কখনো মেম্বার হইনি, কিন্তু সবসময় মানে তাদের সঙ্গে ছিলাম। মানে সিপিআই যখন ইলেকশনে দাঁড়াতো তাদের সঙ্গে গিয়ে প্রচার করা ইত্যাদি করতাম সমস্ত কিছুই, আচ্ছা, কিন্তু ডাইরেক্টলি কখনো সিপিআই, কারণ আমার মনে হয় যে কমিউনিস্ট পার্টির সঙ্গে এই কমিউনিস্ট পার্টির কোনো মিল দেখতাম না। আচ্ছা, ফলে হচ্ছে ডাইরেক্টলি মানে কোনোদিনই এই সময়টাতে কোনোদিনই মানে সক্রিয় রাজনীতি

0: এতে করিনি। তারপর যখন নকশালবাড়ির ঘটনাটা ঘটল, নকশালবাড়ির ঘটনাটা ঘটার পর আমি মানে আমার আমার মনের মধ্যে যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির মানে ইয়ে দেখলাম, স্পষ্ট প্রকাশ দেখলাম। হ্যাঁ, ফলে তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই পার্টিটি আমি করব। এই পার্টি
1: যখন নারগাটেতে আপনি চাকরি করতেন,
0: চাকরি করতাম, করব এবং তখন, এবং এটা তো চাকরি করা সম্ভব না, কাজেই আমি 1967 সালের 31 আগস্ট আমি চাকরিটা ছেড়ে দিলাম।
1: তো আপনার বাড়ির থেকে কোনো ধরনের বাধা আসেনি?
0: বাধা এসেছিল, বাধা এসেছিল মানে খুব মানে তীব্র বাধা না, যে মানে কি ধর মাইয়ে চাকরি কর, হ্যাঁ চাকরি করে পার্টিকে টাকা পয়সা দে, দিয়ে সাহায্য কর, এইভাবে। তা আমার উত্তর ছিল যে সবাই যদি এইভাবে চাকরি করে টাকা পয়সা দে, করবে টাকারা
1: কাজ করবে কে?
0: হ্যাঁ, মানে সবাই সবাই পরিবার যদি বলে যে ঠিক আছে রোজগার করো, রোজগার করে পার্টিকে সাহায্য করো, তাহলে পার্টিটা কোথায় মানে কাজটা করবে কে? কাউকে করতে হবে, সেই কাজটার মধ্যে আমি একজন। এমনিতে মানে প্রাথমিক একটা ইয়ে ছিল, মানে একটা মধ্যবিত্ত পরিবারে যে ইয়ে ছেলে চাকরি ছেড়ে দিচ্ছে বা ভাই চাকরি ছেড়ে দিচ্ছে, এটা স্বাভাবিকভাবে একটু,
1: হ্যাঁ স্বাভাবিকভাবে একটা ধাক্কা আসে,
0: ধাক্কা আসে, কিন্তু কখনোই কিন্তু খুব তীব্রভাবে
1: আসেনি আপনার ক্ষেত্রে?
0: মানে প্রতিরোধ আসেনি।
1: আচ্ছা আচ্ছা, তো আপনি তো সাংবাদিকতার সঙ্গে ছিলেন, জড়িয়ে ছিলেন, তো সেটা কিভাবে ঘটলো আপনার?
0: সাংবাদিকতার সঙ্গে ছিলাম মানে এটা হচ্ছে যে আমি বললাম যে আমার আমার থেকে সিনিয়র, বহু সিনিয়র কিন্তু বন্ধু যতীন্দ্রমোহন বড়ুয়া, যতীন্দ্রমোহন বড়ুয়ার একটা পত্রিকা ছিল আলোক, সাপ্তাহিক পত্রিকা,
1: শিলচর থেকে বেরোতো,
0: শিলচর থেকে বেরোতো। আচ্ছা, আলোক, তো আলোকে মানে উনি একমাত্র মানে উনি সম্পাদক, উনি মানে সংবাদ সংগ্রাহক, উনি প্রুফরিডার, সমস্ত কিছু। ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি বললেন আপনি আমাকে সাহায্য করুন, কি আপনি কিছু লেখালেখি করুন, প্রুফটা দেখুন, আচ্ছা এডিটোরিয়ালটা লিখুন ইত্যাদি। ওই আলোক পত্রিকাতে আমি মানে যতীনবাবুকে সাহায্য করে যেতে, মানে এটার মানে এমন কোনো সামর্থ্য ছিল না পয়সা দেবে। আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে যে পেশে যেতাম রিক্সা, সেটা নিজেই ইয়ে করতে হতো। আচ্ছা, কিন্তু করতে গিয়ে মানে মানে সাংবাদিকের সঙ্গে আমার একটা ইয়ে হয়, সম্পর্ক হয়, মানে একটা আকর্ষণ জন্মে। যাই হোক, তখন তো মানে চাকরি জীবনে তো সেটা যখন চলে গেলাম সেটা সম্ভব হলো না। আমি নাহারকাটিয়া থেকে গুয়াহাটি চলে এলাম যে লিঙ্ক পাওয়ার জন্য, কী করে পার্টির সঙ্গে, কারণ পার্টি তখন আন্ডারগ্রাউন্ড, মানে সেই সময় পার্টি ঠিক ফর্ম হয়নি, মানে কোঅর্ডিনেশন কমিটি ছিল, তো এটা লিঙ্ক পাওয়া যায় না। আচ্ছা, আর তখন এমন একটা পরিবেশ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, কাজে কোথাও কোনো লিঙ্ক পাই না। ঠিক না পেয়ে শিলচর চলে এলাম। শিলচর চলে আসার সময় মানে লেনিনের একটা বই দেখতে দেখতে হঠাৎ দেখলাম অর্গান ইটসেলফ ইজ অ্যান অর্গানাইজেশন। আমার মনে হলো তাহলে তো একটা জিনিস হচ্ছে, আমি যখন খোঁজ পাচ্ছি না, আমিও একটা অর্গানাইজেশন করি এবং এই অর্গানাইজেশন করতে গেলে অর্গানটা করতে হবে। তো আমি এখানে এসে এটার নাম ছিল আহুতি, মানে আহুতি মানে এই যে আহুতিটা সাধারণত সেক্রিফাইস বোঝায়, আমার এই আহুতিটা ছিল দীর্ঘ, হয় দীর্ঘকার, আহুতি মানে আহ্বান।
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, আহ্বান, আহুতি নাম দিয়ে মার্ক্সবাদ লেনিনবাদের মহাসচেতন চিন্তাধারা প্রচারের পত্রিকাটা শুরু করি। এই পত্রিকা শুরু করেছিলাম 500 দিয়ে, 10টা ইস্যু বের হয়েছিল, 10th ইস্যু যেবার যখন বের হয় তখন এটা 3000 কপি মানে সার্কুলেশন হয়েছিল। তারপর মানে এইটার সূত্রে কিন্তু মানে এই CPIML এর সঙ্গে যোগাযোগ, সাংগঠনিকভাবে যোগাযোগ হয়। 10 ইস্যু বের হওয়ার পর তো মানে 1970 সালের 7 মে তারিখে অ্যারেস্ট হয়ে যাই। আচ্ছা, 13 মাস জেলে ছিলাম, ফলে আর এই পত্রিকাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে ওই ওইভাবে মানে সাংবাদিকতার সঙ্গে

যুক্ত হয়ে যাচ্ছেন। তারপর বিভিন্ন সময় ছোটখাটো পত্রিকাতে মানে ইয়ে করেছি। তার জেল থেকে বেরোবার পর সুনীল দত্ত রায় অরুণোদয়ের জেল থেকে বেরোবার পর আমার উপর একটা ইয়ে ছিল, মানে নির্দেশ ছিল মানে এর কোর্টের, যে উইদাউট দি পারমিশন অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ আই ক্যানট লিভ শিলচর মিউনিসিপ্যালিটি, এরিয়া অফ দি শিলচর মিউনিসিপ্যালিটি।

0: কোর্টের যে উইদাউট দি পারমিশন অব দ্য ডিস্ট্রিক্ট জাজ আই ক্যানট লিভ শিলচর মিউনিসিপ্যালিটি এরিয়া অফ দি শিলচর মিউনিসিপ্যালিটি। আমার মানে মানে সাংগঠনিক কাজে যে কোথাও যাবো সেটাও সম্ভব না। সেই সময় সুনীল দা আমাকে বললেন তুমি অরুণোদয় আস, কারণ মানে এই যে আহুতির সময় আহুতি লেখা টেখা দেখে তার মনে হলো যে মানে আমি ওই সুনীল দার ইয়েতে ছিলাম, অরুণোদয়ের সঙ্গে যুক্ত ছিলাম ইমার্জেন্সি পর্যন্ত। ইমার্জেন্সি 16 জুলাই মানে হঠাৎ শুনলাম যে আমাকে মানে গ্রেপ্তার করতে পুলিশ আসছে। ওই 16 জুলাই ওইখান থেকে পালিয়ে গেলাম। পালিয়ে গেলে বহু আসাম কলকাতায় ঘুরে টুরে তারপর যখন ইমার্জেন্সি উঠল 78 সালে আবার ফিরে এলাম শিলচরে। তো ফলে যে এইভাবে সাংবাদিকতার সঙ্গে এটা মানে যোগসূত্র স্থাপন হয়, এবং তারপর যখনই যেখানে মানে কোনো সংবাদপত্র কর্তৃপক্ষ আমার ইয়ে সাহায্য চেয়েছে আমি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়েছি।
1: আচ্ছা, তো আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি যে আপনি তো লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, এখনো আছেন, আগেও ছিলেন, তো এই অঞ্চলের যারা লেখালেখি করেন তাদের সঙ্গে আপনার একটা নিবিড় যোগাযোগ ছিল, যেমন শক্তিপ্রদ ব্রহ্মচারীর সঙ্গে আপনার একটা খুব নিবিড় যোগাযোগ, ঘনিষ্ঠতা, এরকম আরো অনেকের সঙ্গে ছিল, সেটা সেই দিনগুলোর কথা যদি একটু বলেন আপনার।
0: শক্তিপ্রদ ব্রহ্মচারীর সঙ্গে মানে কলেজের ছাত্র জীবন থেকেই পরিচয়। আমরা যখন কলেজে পড়ি মানে যে যদিও শক্তিপ্রদ আর আমি একই ইয়ারে মেট্রিক পাশ করেছি, যে কোনো কারণে হোক শক্তিপ্রদ কলেজে ভর্তি হতে তার মানে 1 বছর ইয়ে হয়, ফলে আমাদের 1 বছর জুনিয়র হিসেবে কলেজে আসে। আসলেও ইউনিয়নের সূত্রে শক্তিপ্রদর সঙ্গে পরিচয়, এবং শক্তিপ্রদরও তখন বামপন্থী মানে ইয়ে ছিল, ফলে শক্তিপ্রদর সঙ্গে মানে ঋদ্ধতা গড়ে। হ্যাঁ, এবং এই ঋদ্ধতা মানে আমৃত্যু ছিল মানে ইয়ে। সেদিকে আমি যখন বিবেকানন্দ রোডে ছিলাম বাসা করে, তো প্রতিদিন শক্তিপ্রদ প্রতিষ্ঠান রাত্রিবেলা আমার বাড়ি। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবে শক্তিপ্রদকে কেন্দ্র করে আরো কিছু কিছু মানে সাহিত্য, যেমন মাঝে মধ্যে যেতে নিয়ে অমলেন্দু ভট্টাচার্য,
1: আচ্ছা,
0: এটা কোচিত কোদাচিত মানে শক্তিপ্রদর খুঁজে, তো শক্তিপ্রদকে কোথায় পাওয়া যাবে, যে চন্দনদার বাড়িতে পাওয়া যাবে ওই সময়টাতে। হ্যাঁ, এইভাবে যেতেন। এইভাবে করুণারঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ হয়। ওই আহুতি যখন করি,
1: আচ্ছা,
0: হ্যাঁ, আহুতি যখন করি তখন আহুতিতে মানে তার কবিতা ছাপাবার জন্য গিয়েছিলাম, এবং তারপর থেকে করুণাদার সঙ্গে, হ্যাঁ, মানে এই করুণাদার মৃত্যু পর্যন্তই বলতে পারেন এটা যোগাযোগ ছিল। বিমল চৌধুরী আমার বন্ধু,
1: কবি বিমল চৌধুরী
0: আমি যখন বড়াকাই হেডমাস্টার তখন বিমল চৌধুরী আমার সহকর্মী ছিলেন, একসাথে আমরা এক স্কুলে কাজ করেছি। বিমল চৌধুরী, এই বিমল চৌধুরী শক্তিপ্রদর মাধ্যমে মানে বিমল চৌধুরী শক্তিপ্রদর সঙ্গে একটা মানে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এবং তার সূত্রে আরও কিছু কিছু হীরালাল রায় নামে একজন কবি ছিলেন তার সঙ্গেও পরিচয় ছিল, এভাবে পরিচয় ছিল কিছু মানে এই মানে সাহিত্য এবং বৌদ্ধিক মহলের সঙ্গে কিছুটা যোগাযোগ ছিল।

0: আপনার একটা সংস্থা রয়েছে শিলচরে, যেটা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের দুস্থ মহিলাদেরকে সাহায্য করা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে, স্বয়ংবরা বলে, সেটার সঙ্গে আপনি যুক্ত ছিলেন একটা সময়, সেটা কি এখনো আছে আপনার?
1: স্বয়ংবরার সঙ্গে এখনো যুক্ত আমি, স্বয়ংবরার সঞ্চালক আমি। স্বয়ংবরা এখনো চলছে আর মানে 12-13 বছর চলছে। স্বয়ংবরাটার লক্ষ্য ছিল যে শহরের যারা মানে দুস্থ, বিশেষ করে মহিলা, যারা যারা মানে যে কোনো কারণে পড়াশোনা বেশি করতে পারেনি এবং পরিবারের আর্থিক অবস্থাও ভালো না, তাদেরকে কোনোভাবে কোনো কিছু মানে ভোকেশনাল ট্রেনিং দিয়ে স্বাবলম্বন করা যায় কিনা, এই লক্ষ্য নিয়ে 1997 সালের 5 জুন আমরা এই স্বয়ংবরাটা শুরু করি। এবং এই একটা সময় দেখেছি মানে স্বয়ংবরার 2-3 বছর মানে যাওয়ার পর পূজার টাইমটাতে শিলচরের যতগুলি মানে দর্জির দোকান ছিল, তার 90% দর্জির দোকানে এই শিলের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এই স্বয়ংবরা থেকে মানে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা। হ্যাঁ, এবং এখন এখন দেখছি বহু মেয়ে এই সেলাই টেলাই করে মোটামুটি তাদের মানে মানে লাইভলিহুডটা তারা মেনটেন করছে।
0: আচ্ছা, এখানে কি কি শেখানো হয় এমনিতে?
1: এখানে তো মানে প্রথম হচ্ছে টেলারিং, এমব্রয়ডারি শেখানো হয়, এটা এটা রেগুলার আছে। তাছাড়া এখানে শেখানো হয় ফ্রিজ মেকানিজম শেখানো হয়। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের পুতুল টুতুল খেলা মানে পুতুল টুতুল বানানোর ট্রেনিং দেওয়া হয়। এইগুলি হচ্ছে বিভিন্ন স্পন্সরের উপর নির্ভর করে, আমাদেরকে যারা স্পন্সর করে তারা কি মানে ইয়ে করবে, যেমন জনশিক্ষণ সংস্থা করে, আচ্ছা নেহেরু যুব কেন্দ্র করে। আচ্ছা, এক সময় ইয়েতে ছিল এই টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং আমাদেরকে মানে ইয়ে দিয়েছিল, স্পন্সর করেছিল, তারা যে স্কিমগুলিতে এই স্কিমগুলির উপরে আমরা ট্রেনিং দিই। এখন নতুনভাবে মানে এই রোটারি ক্লাবের সঙ্গে মানে টাইট হয়েছে এবং রোটারি ক্লাব বিভিন্ন ধরনের
0: সহযোগিতা করছে
1: করবে।
0: তো আপনার এমনিতে অবসর সময়টা আপনার কিভাবে কাটেন এখন? গান শুনতে ভালোবাসেন?
1: হ্যাঁ, আমি খুব গান

শুনতে খুব ভালোবাসি, বিশেষ করে মানে রবীন্দ্র নজরুল গানগুলি শুনতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে রাগ প্রধান গান যদি থাকে সেগুলি মানে আমার খুব ভালো লাগে।

এতক্ষণ আমরা শুনলাম প্রবীণ সমাজকর্মী, সাংবাদিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দন সেনগুপ্তের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার গ্রহণী ছিলেন সুজিত দাস, সম্পাদনা সিদ্ধার্থ শঙ্কর নাথ, উপস্থাপনা মনোজ দেব, এবং এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ।

এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। এতে প্রয়াত লেখক এবং সাংবাদিক চন্দন সেনগুপ্তের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনলেন আকাশবাণী শিলচর। এখন আপনাদের বাকি অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দিচ্ছি। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 রমন রায়ের গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:45 চাষাবাদের কথা। এতে কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8:00 শ্যামাসঙ্গীতের শিল্পী অমৃত সিং আরোরা। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 শুনবেন ক্রীড়াঙ্গন। এবারে আবারও জানিয়ে দিচ্ছি আজকের

একই অনুষ্ঠানের সময়সূচি। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 রমন রায়ের গিটার বাদন শুনবেন, বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে কেঁচোসার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা, রাত 8:00 শ্যামাসঙ্গীতের শিল্পী অমৃত সিং আরোরা, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। আকাশবাণী শিলচর।

এতক্ষণ লোকগীতি শুনলেন হরিপদ দাসের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এখন শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন।

0: এতক্ষণ শুনলেন লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে রমন রায়ের গিটার বাদন। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়, স্টুডিওর ঘড়িতে এখন বেলা তিনটে।
1: সদাবহার নগমে প্রোগ্রাম খত্ম হতা হ্যায়। आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन। मन चाहे गीत कार्यक्रम के लिए कीजिए बस थोड़ा सा इंतजार।

ঠিং বাইজম বিপিন চন্দ্র সাকবাবিখ্রে আকাশ বাণী শিলচর হজিক মণিপুরি সন্দোচব পও ফিরগান আকাশ বাণী শিলচর অহিংব মৌবি সন্তনা পও পাজরে রাজ্যের সেলটু মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া নারাং বিধানসভা লুপা কোটি লাখ হে চাদিং ইং কুন্তরু কুন্তরেত সেনবা চাহি মপুং ফাবা বাজেট পুতোখ্রে নিয়ামগি ইয়াইফা ওয়াখল মাংদ থামদুন হন্দকি বাজেট আসি সেমবনি হাইদুনা সেলটু মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ান মিয়ামদ ফোংদোখে হাইরিবা বাজেট আসিদা লাখলিবা চাহি মঙ্গা আসিদা চাদিং তৌগদবা সেনফমসিং

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন শুনবেন ডিমাস।

来没好啊，没办法，帮呀吧，还没拆啥，没好当太难呀，还太长难咋来喽？

सेटेलाइट केन्द्र खामरीमा हाइलाकान्दि जिल्ला केलापहि राज्यनि काटाब्रि जिल्ला काटाइसिक्लाहि मेडिकल कलेज खामरीमानि हाबा कुन्थाय आजमा सिलचरहा मडर्न टेक्निक जां सिरियाकाना खामरीमा थांदो हे सासिस्ट नायसबुमानि ब्लाम क्लायरिमा नायसबा केजेदरि मडर्थाया टुरिजम सेक्टरहा गोदान गोदान इनोभेसननि लामा खायखरिमा बनि पारब काटाब्रि इउनिभार्सिटि जां बावसि गुरुचरण इउनिभार्सिटिनि अर्थासि खुटि क्लायहि बेसेन जुरमा रिमानि ग्रावबो बाजेट हाजे पाखा অঙ্গনবাদী কর্মীর হেল্পার গিবিন গিবিন গিবি দাবিকে সরিমানি দেশ গিবিমজং ফ্রাংসং চালিবানি ফান্টা খংসি হিসাবজং মিয়াহা আসাম মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ননি শ্রীভূমি জিলা বেটেবনি দাঙি জিগ্রাও শ্রীভূমি জিলা মকগনে ডাঙ্ক নস্কংহা দাবি সরিমানি নিকরাও মাইপহে বজম জালাইবা দাবি সরিমানি বজম জালাইয়ার কেন্দ্রনি বাজেট হা অঙ্গনবাদী কর্মীর হেল্পার টুনি নিকলাহে মাইফাইন বারারিমা বঞ্চিকে পার্মানেন্ট সরকারি চাকরি ডাঙ্গার হিসাবজাং রিকগনিশন রিমা সলি পুকুটাই মাইপাইন রিমা ইন্সুরেন্স প্রভিডেন্ট ফান্ড অর্ডহে গ্রেচুইটি মাইলাম ক্লাইরিমানে দাবি খনারিমা অর্ডহে বজম জালাইয়ার বঞ্চিনী দাবি বুটুকে হামসিকরি হে নং রাজ্য কেন্দ্র সরকারের সরিমানে কেন্দ্র সরকারের খাইসুমা খনারিকা গ্রাউডিমাজং গ্রাউজমা পরিবা ডিন্ডে রানিং জামকা আকাশ বনি শিলচর ডাকনা হাইটিপারি বেসাইনি জিনি ডিমা সাপ্রমা সকাংটাওহা খনারি নং আঞ্চরণনি করংথাই হাকজারহা বুথুনি করংহা জাতুনি প্রোগ্রাম রেহে ইয়াখন্তহলা নালাইলাইনিং সাইনচিনি গ্রাউজমা পরম খনারু সিনে হামজমা খাসমা খনারি পিনলাইহি সাইনচিনি জিনি ডিমা সাপ্রকম এরানিং সামগার দু জুটাই

0: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। বাংলা ছবির গান শোনা যাবে সন্ধে 6:15, কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে 6:45, এতে কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। হিন্দি ছবির গান শোনা যাবে রাত 7:15 ও রাত 8:20। রাত 8:00 শ্যামাসঙ্গীতের শিল্পী অমৃক সিং অরোরা। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে

0: রাত 8:30 ঠুমরি শুনবেন তনুমা ঠাকুরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি, রাত 10:00 ক্রীড়াঙ্গন। এবারে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন শিবানী চৌধুরীর পরিবেশনায় সকাল 6:35, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1:00, সকাল 8:40 নজরুলগীতি শুনবেন মৈত্রেয়ী দাসের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন বিনা সহস্রবুদ্ধের কণ্ঠে। এছাড়াও লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন ওস্তাদ রশিদ খানের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শোনা যাবে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতারবাদন। সকাল 10:00 নানা রঙের দিন, এতে শুনবেন কবি ছবি গুপ্তার সঙ্গে সাক্ষাৎকার। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধে 7:15, বেলা 11:00 শিশু মেলা, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন তনুশ্রী দত্তের নিজের কথা। ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শিবানী চৌধুরী ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সৌম্যা সিকদার। দুপুর 1:40 শুনবেন নাটক বৈরাগ্য, রচনা অজয় কুমার রায়, প্রযোজনা মনোজকান্তি দেব। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন বটুক নন্দীর গিটার বাদন, বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে 6:45, এতে বর্ষাকালীন মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন নিয়ে বলবেন বিকাশকান্তি নাথ। রাত 8:00 শুনবেন আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সূচি এবং আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি দেয়ানিয়া ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের কণ্ঠে এবারের গানটি শুনবেন ইন্দ্রাণী ছবি থেকে।
1: ছোট ক্ষতি নেই আকাশ তো বড়,

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা।

কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন।

0: আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, কেঁচো সার তৈরির পদ্ধতি। আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ ডাক্তার মনোজ কুমার কলিতা। তাহলে আসুন শোনা যাক প্রথমে এই আলোচনাটা।
1: আসলে কেঁচো দ্বারা প্রস্তুত করা জৈব সারকে কেঁচো সার বা ফার্মি কম্পোস্ট বলা হয়।
2: আচ্ছা,
1: কেঁচো দ্বারা নানা ধরনের জৈব পদার্থ যেমন সবুজ ও শুকনা লতা পাতা, ঘাস, কসুরি পানা এবং গোবর থেকে এক ধরনের জৈব সার প্রস্তুত করা হয়।
2: আচ্ছা,
1: এই জৈব সারকে কওয়া হয় কেঁচো সার বা ফার্মি কম্পোস্ট। আসলে কেঁচো তার নিজের জীবন ধারণের জন্য এই সব জৈব পদার্থ খায়।
2: আচ্ছা,
1: এবং ওইগুলি মল হিসেবে পরিত্যাগ করে।
2: আচ্ছা,
1: আমরা সবাই এটা জানি।
2: হ্যাঁ হ্যাঁ,
1: এই মলগুলিতে গাছের জন্য দরকারি নানা ধরনের খাদ্য পাওয়া যায়।
2: আচ্ছা,
1: কেঁচোর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আধুনিক বিজ্ঞানে প্রয়োগ করে নানা ধরনের আবর্জনা যেমন কৃষিজাত আবর্জনা, সহজাত আবর্জনা এবং গৃহস্থলী জনিত আবর্জনা, এইগুলি থেকে এক উৎকৃষ্ট জৈব সার প্রস্তুত করা হয়।
2: আর
1: এটাই হচ্ছে কেঁচো সার।
2: মানে কেঁচো সার,
1: কেঁচো সার খুব সহজে প্রস্তুত করা যায়।
2: আর
1: যেগুলি মানে উপাদান লাগে খুব আমার আশপাশে পাওয়া যায়।
2: আচ্ছা,
1: এই দরকারি উপাদানের মধ্যে হইল এক নম্বর নানা ধরনের জৈব আবর্জনা, যেমন আমার গৃহস্থলীর আবর্জনা বা খামারের আবর্জনা ও গোয়ালের আবর্জনা যেমন গোবর টোবর।
2: আচ্ছা,
1: তারপরে আছে গোবর। তারপরে আমার লাগে একটা ভার্মি কম্পোস্টিং ট্যাঙ্ক বা কেঁচো সার প্রস্তুত করার জন্য একটা সৌবাচ্চা।
2: আচ্ছা,
1: আর বালুমাটি, পচনশীল জৈব পদার্থ যেমন লতা পাতা, ঘাস, কসুরি পানা ইত্যাদি।
2: আচ্ছা,
1: আর কেঁচো এটা দরকার হবে, কেঁচো। আর লাগে আমার জল।
2: আচ্ছা,
1: আসলে ফার্মি কম্পোস্টের ট্যাঙ্কটা পার্টিকুলার একটা নিজা একটা ব্যবস্থা আছে, তার মাপ আছে। আমি পরে যখন আলাপ করবো সেই সময় যে ফার্মি কম্পোস্ট কিরকম প্রস্তুত করা যাবো ওই সময় আমি এর হিসাব বা কত বড় করা লাগে আমি এই সময়
2: আলোচনা করব। মানে আমরা এই আলোচনা আমরা পরে আসছি,
1: পরে আসছি,
2: তাই তো?
1: হ্যাঁ,
2: ঠিক আছে।
1: আমাদের ভারতবর্ষে প্রায় 5000 বিধ কেঁচো পাওয়া যায়।
2: 5000 রকমের কেঁচো পাওয়া যায়।
1: এর মধ্যে মাত্র 5টি প্রজাতির কেঁচোকে ফার্মি কম্পোস্ট বা কেঁচো সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
2: আচ্ছা,
1: আমাদের এখানে যে একটা কালো বাদামি রঙের মোটা কেঁচো পাওয়া যায়, কালো বাদামি রঙের মোটা কেঁচো এবং গোবরের একটা লাল কেঁচো থাকে, ছোট ছোট লাল কেঁচো,
2: লাল কেঁচো,
1: এই দুই ধরনের কেঁচো দিয়ে আমাদের এখানে ফার্মি কম্পোস্ট তৈরি করা যায়।
2: আচ্ছা,
1: কোন সময় খাদলে ওইখানে বাইর হয়, মোটা কেঁচো এবং গোবরে আমি যখন গোবর ছোট ছোট লাল কেঁচো ওই দুইটা কেঁচো দিয়ে ফার্মি কম্পোস্ট তৈরি করা যায়।
2: আচ্ছা,
1: তারপরে আমাদের এখানে অন্য ধরনের প্রজাতি কিছু বাইরে থেকে এনেও প্রস্তুত করা হয়েছে এখন। তো কোন কৃষকের যদি কমার্শিয়াল ভাবে বাণিজ্যিক ভাবে ফার্মি কম্পোস্ট করতে চায় তা এটা জানা দরকার, এই জন্য আমরা আমি বলে দিচ্ছি আজকে। এর মধ্যে রয়েছে একটা নাম ইউদ্রিলা ইউজেনি,
2: ইউদ্রিলা ইউজেনি
1: ইউজেনি, আর একটা নাম রয়েছে এইসিনিয়া পেডিডা,
2: এইসিনিয়া পেডিডা
1: পেডিডা, আর একটা নাম রয়েছে পেরিওনিকম এসকাভেটাস।
2: আচ্ছা,
1: এবং ফেরেটিমা প্রস্টুমা, এগুলি বাইরে থেকে আনি আসামে আসার পদে যদিও কৃষক বন্ধুরা এটা চিনবেন না, তো এগুলি বাইরে থেকে আনিও ফার্মি কম্পোস্টিং বা কেঁচো সার প্রস্তুত করা যাবে।
2: অর্থাৎ এই কেঁচোগুলো আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না,
1: বাইরে থেকে আনি, অন্য রাজ্য থেকে আনি, আমার এখানে ফার্মি কম্পোস্ট প্রস্তুত করা যাবে,
2: করতে পারবো।
1: আসলে ফার্মি কম্পোস্ট প্রস্তুতির দুইটা পদ্ধতি রয়েছে, একতারে পদ্ধতি আমরা কই বাণিজ্যিক পদ্ধতি,
2: বাণিজ্যিক পদ্ধতি,
1: এবং একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি।
2: আচ্ছা,
1: আমি দুইটা পদ্ধতি আজকে এখানে আলোচনা করবো। আগে প্রথমে আমি
2: বাণিজ্যিক
1: পদ্ধতি আলোচনা করছি। আসলে এই পদ্ধতিতে একটা সৌবাচ্চা বা ট্যাঙ্কের মধ্যে কেঁচো সার তৈরি করা হয়। আসলে এই সৌবাচ্চার আয়তন হবে, তার লম্বা হবে 2 মিটার।
2: আচ্ছা,
1: 2 মিটার লম্বা, এর প্রস্থ হবে 1 মিটার।
2: আচ্ছা,
1: এবং গভীর
2: 2 মিটার লম্বা, প্রস্থ 1 মিটার
1: এবং গভীর 1 মিটার,
2: গভীর 1 মিটার,
1: তার মানে 2 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার, এই সাইজের একটা সৌবাচ্চা দরকার হবে।
2: আচ্ছা,
1: তো সৌবাচ্চাটি ঠান্ডা এবং উঁচু জায়গায় তৈরি করা উচিত, কারণ আমরা জানি যে কেঁচো থাকে ঠান্ডা এবং উঁচু জায়গায়,

0: থাকে এবং এই সব্যসাচীর চতুর্দিক ঈদ দিয়ে তৈরি করলে খুব ভালো হয়। ঈদ দিয়ে তৈরি করলে, কারণ ভিতরে আমি যখন কেঁচু সারি দিই ঈদ দিয়ে প্রস্তুত করলে কেঁচু এর সব্যসাচী থাকে বাইরে যেতে
1: পারে। আচ্ছা আচ্ছা,
0: তো এখন
1: যেটা মানে মাটিতে গর্ত করলে হয়তো মাটি খুঁড়ে
0: বেরিয়ে যেতে পারে। তো তারপরে গর্তের একেবারে নিচে আমরা কি করব, 2 ইঞ্চি পুরু করে ইতের টুকরা বিছিয়ে দিব, একটি স্তর বিছিয়ে দিব, যাতে গর্তের ভিতরে কোনো ধরনের জল জমা হয় না।
1: আচ্ছা,
0: কারণ জল জমা হলে কিছু জিএমি কিছু সারি দিব পরে ও কিছু মরে যেতে পারে,
1: মরে যেতে পারে।
0: তারপরে এই একটা স্তরের উপরে আমরা 6 ইঞ্চি পুরু করে পলিমাটি এবং গোবর 5.5 কিলোগ্রাম মিশিয়ে আরো একটি স্তর দিবে।
1: আচ্ছা,
0: এই স্তরটি হবে কেঁচুর বিচরণ স্থল বা ভার্মিবেদ,
1: মানে
0: এখানে কেঁচু থাকবে। কেঁচু আমি যখন সারি দিব তো যখন কোনো খাদ্য বস্তু পাবেন না, কেঁচু এই জায়গায় কেঁচুটা রয়ে যাবে।
1: আচ্ছা,
0: এই স্তরে আমরা কি করবো, প্রায় 100টি মতো স্থানীয়ভাবে পাওয়া, যে আমি আগে বলছি কালো বাদামি রঙের মোটা কেঁচু বা লাল

0: মিশিয়ে আর একটি স্তর দিবে।
1: আচ্ছা,
0: এই স্তরটি হবে কেশুর বিচরণ স্থল বা ফার্মিবেদ,
1: মানে
0: এখানে এখানে কেশুর কেশু থাকবে। কেশু আমি যখন ছাড়ি দিব, তো যখন কোন খাদ্য বস্তু পাবেন না, কেশু এই জায়গায় কেশুটা রয়ে যাবে।
1: আচ্ছা,
0: এই স্তরে আমরা কি করবো, প্রায় 100টি মতো স্থানীয় ভাবে পাওয়া, যে আমি আগে বলছি কালো বাদামি রঙের মোটা কেশু বা লাল গোবরে প্রায় 100টি মতো আমি এই স্তরে সারি দিতে হবে।
1: আচ্ছা,
0: তো কেশু সারি দেওয়ার পরে আমি তার উপর অরপসা শুকানো লতা পাতা, ঘাস বা অন্য জৈব আবর্জনা প্রায় 2 ইঞ্চি পুরো করে বিছিয়ে দিতে হবে,
1: দিতে পারি। আচ্ছা,
0: তো এই আবর্জনা গুলিকে কিছু আদ্র করে রাখার ব্যবস্থা রাখতে হবে, তার জন্য কিছু জল এখানে সিটি দিতে হবে,
1: মানে একটু ভিজে ভেজা থাকবে,
0: ভিজে ভেজা,
1: বেশি জল না,
0: বেশি জল না, একটু ভিজে ভেজা, যাতে কেশুয়ে একটু খাইতে পারে, যে কেশু আমি সারি দেবো কেশু একটু খাবে।
1: আচ্ছা,
0: তো এভাবে 3-4 সপ্তাহ রাখার পর প্রতি 70 দিনের অন্তর অন্তর, তার মানে 4 দিন পর পর প্রায় 4 ইঞ্চি করে করে একটি একটি পছন্দের আবর্জনার স্তর বিছিয়ে দিতে হবে,
1: মানে একদিন একদিন করে প্রতিদিন
0: গোবর মিশানো জল ছিটিয়ে এটাকে আর্দ্র অর্থাৎ ভিজা অবস্থায় রাখতে হবে, এবং গাছের পাতা বা আমার বস্তা এগুলো দিয়ে গর্তটি ঠেকে রেখে দিতে হবে।
1: আচ্ছা,
0: তো 1 মাস এভাবে রাখার পর কেশু সার তৈরি হয়ে যাবে, কেশু
1: মানে ঢেকে দেওয়ার পরে 1 মাস
0: রাখতে হবে। তো 1 মাসের মধ্যে কেশু এই যে জৈব আবর্জন আমরা দিছি কেশু এগুলো খাবে, আর খাওয়ার পরে ওইগুলি মল হিসেবে প্রায় করে দিবে, তো ওইগুলি ওই গর্তের মধ্যে রবে।
1: আচ্ছা,
0: তো এরকম 1 মাস পর যেগুলি আমি এই জৈব আবর্জনা বা গোবর যেগুলি দিছি সবগুলো খায় কেশু জৈব সার প্রস্তুত করে দিবে।
1: আচ্ছা,
0: তো এই 1 মাস পরে এই সময় এখানে আর জল দেওয়ার দরকার হয় না।
1: আচ্ছা,
0: জল দেওয়া বন্ধ করলে কেশুগুলি আবার নিচে চলে যাবে, আমি আগে বলছি ফার্মিবেদ বা কেশু বিচরণস্থলে চলে যাবে, আর এই চলে যাওয়ার পরে আমরা সার পৃথক করতে অনেক সুবিধা হবে,
1: অনেক সুবিধা হবে।
0: তো এরকম বাণিজ্যিক পদ্ধতিতে আমরা কি করি, ছোট ছোট বাক্স বা জলের টাব বালতিতেও কেশু সার তৈরি করা যায়।
1: আচ্ছা,
0: তো
1: সেটা যেন ছোট্ট
0: ছোট বালতি বা জলের টাব থাকে বা ছোট একটা বক্স, এর মধ্যে আমি ফার্মিবেদ তৈরি করতে পারি। তো একটি বক্সের আয়তন হবে 60 সেন্টিমিটার না 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার,
1: মানে
0: লম্বায় 60 সেন্টিমিটার হবে, তার প্রস্থ হবে 45 সেন্টিমিটার এবং প্রায় 25 সেন্টিমিটার গভীর হতে লাগে।
1: আচ্ছা,
0: তো বালতিতে নিচে কয়েকটি ফুটু করে দেওয়া দরকার হবে, কারণ আমি যখন জল দিব তো জল জমি যাবে, তো ফুটু করে দিলে জল নিচে চলে যাবে। তো এখানেও আগের মতো আমরা অর্ধপচা আবর্জনা বা গোবর নিচে রাখে তার উপর কেশু সার দিতে হবে।
1: আচ্ছা,
0: তো আবর্জনা গুলি আদ্র রাখার জন্য এখানেও গোবর জল বা জল ছিটে দিতে হবে।
1: আগে
0: আমরা বলছিলাম যে একটা গর্তে প্রায় 100টি কেশু সার দেওয়ার দরকার হয়, আমি যখন ছোট জায়গায় করবো তো এখানে প্রতি বাক্সে প্রায় 40-50টি কেশু সার দিলে হবে।
1: আচ্ছা,
0: আর এরকম প্রায় 7-6 দিনের মধ্যে সার তৈরি হয়ে যাবে,
1: মানে দু মাসের
0: মধ্যে সার তৈরি হয়ে যাবে, আমার ঘরের ব্যবস্থা করার ব্যবহার করার জন্য তৈরি হয়ে যাবে। আসলে
1: আমি কিভাবে সংগ্রহ করব,
0: আসলে কেশু সার যখন তৈরি হয়ে যাবে এই সময় আমরা একটু যদি তার গাছের পাতা বা বস্তা দিয়ে থাকি রাখছিলাম আগে, তো এগুলি একটু ইয়ে করিয়ে দেখা যাবো যে তার রং কালো বাদামি রঙের হবে, ওই যে আবর্জনা গুলো আমি দিচ্ছিলাম ওই আবর্জনা থাকবে না, ওগুলি সাহ পাতের মতো কালো বাদামি রঙের হবে, দানা আকারের হবে। এরকম যখন হবে তখন আমি বুঝবো যে কেশু সার প্রস্তুত হয়ে গেছে, আর এখানে কোন ধরনের দুর্গন্ধ থাকবেন না।
1: আচ্ছা,
0: এই সময় আমরা কি করি, ছালনি দিয়ে ছেলে কেশু ও সার দুটিকে পৃথক করতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো কেশু গুলি আমরা আবার ব্যবহার করবো, আর যে সার গুলি আমি পাইবো
1: যারা ব্যবসা করেন তারা তো বিক্রিও করতে পারে। আচ্ছা, তো এসি এতক্ষণ তো গেল কিভাবে তৈরি করা যায়, ভার্মিকম্পোস্ট

0: কিভাবে ব্যবহার করা যায়?
1: আসলে আমরা সাধারণভাবে যে জৈব সার ব্যবহার করি, পচন সার জিরম ব্যবহার করি, ওই ওভাবে এক জৈব সার হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যায়।
0: আচ্ছা, সেটা কি মানে কোনো মাত্রা রয়েছে? ধরুন এক বিঘা জমিতে কতটা প্রয়োগ করতে হবে বা না করতে হবে?
1: আসলে ভার্মি কম্পোস্ট অন্য জৈব সারে কম পরিমাণে ব্যবহার করতে হয়।
0: আচ্ছা,
1: মাঠে আমরা যদি কোনো ফসল করি, তো মাঠে করা ফসলের জন্য বিঘা প্রতি প্রায় 3 কুইন্টাল জমি প্রস্তুত করার সময় প্রয়োগ করতে হবে।
0: আচ্ছা, 3 কুইন্টাল মাঠে যখন আমরা করব, তখন 3 কুইন্টাল জমির জন্য
1: 3 কুইন্টাল ভার্মি কম্পোস্ট মানে
0: প্রতি বিঘা
1: ক্ষেতের জন্য 3 কুইন্টাল ভার্মি কম্পোস্ট ব্যবহার করব।
0: আচ্ছা,
1: আমরা যদি ফুলের টবে দিতে চাই, গাছের ঘরে ফুলের টব থাকে, তখন প্রতি গাছে 50 গ্রাম ভার্মি কম্পোস্ট দিতে হবে।
0: সেটা যে কোনো ধরনের ফুলের
1: গাছে, তবে যদি আমরা করি। আর যদি আমরা ফল গাছে দিতে চাই, তো বয়স অনুযায়ী গাছ প্রতি প্রায় 200 থেকে 350 গ্রাম গাছের আধা ফুট দূরত্বে চতুর্দিকে একটা গর্ত করে দিতে হবে। প্রায় 2 ইঞ্চি একটা প্রস্তর একটা গর্ত করে ওইখানে 200 থেকে 350 গ্রাম ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে।
0: আচ্ছা, তো কেঁচো সার ব্যবহারের লাভটা কি?
1: কেঁচো সার ব্যবহারে আমার অনেকটা লাভ রয়েছে। আমার সবচেয়ে 1 নম্বর কথা হইল কি, আবর্জনা আমাদের কাছে একটা পরিত্যাজ্য
0: বিষয়,
1: আবার জ্বালানির প্রয়োজনে এটা পুড়িয়ে ফেলা যায়,
0: পুড়িয়ে ফেলা যায়।
1: কিন্তু এই আবর্জনায় আমাদের উন্নয়নের হাতিয়ার হতে পারে, যদি কৃষিতে
0: অবশ্যই
1: কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হবে, আবর্জনা থাকে তৈরি, এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যায়,
0: ব্যবহার করে। কারণ রাসায়নিক সার অনেক সময় মাত্রা অতিরিক্ত হলে
1: ভার্মি কম্পোস্ট তৈরি দ্বারা আবর্জনা কাজে লাগানো যায় এবং বর্জ্য দামের রাসায়নিক সারের ক্রয় কমানো যায়।
0: আচ্ছা,
1: 2 নম্বর, ভার্মি কম্পোস্টের মাধ্যমে স্বনিয়োজন সম্ভব,
0: অনেকে স্বনির্ভর হতে পারে।
1: আমি আগে যে ব্যাখ্যা করার মতো একটা সৌভার সাথে বছরে প্রায় 2 টন ভার্মি কম্পোস্ট উৎপাদন করা সম্ভব।
0: আচ্ছা,
1: তো এই ধরনের প্রতি কিলো সার অনায়াসে 5-6 টাকাতে বিক্রি করা যায়, আর একটি সভ্যসা থেকে বছরে 10-12 হাজার টাকা ইনকাম করা যায়।
0: আচ্ছা, মানে একটা চৌবাচ্চা থেকে বছরে 10-12 হাজার টাকা
1: ইনকাম
0: করা সম্ভব
1: হয়। আর সেখানে আমরা যদি দেখি যে খরচা খুব বেশি 2,500 টাকার মতো খরচা হবে, কিন্তু প্রায় 10-12 হাজার টাকা আমার ইনকাম হবে।
0: আচ্ছা,
1: তো আর তারপর ভার্মি কম্পোস্ট প্রস্তুতির একটা আমার সুবিধা হয়েছে কি, ভার্মি কম্পোস্ট প্রস্তুতির দ্বারা পারিপার্শ্বিক পরিবেশকে প্রদূষণ থেকে মুক্ত করা দরকার। তারপর কেঁচো সারে গাছের জন্য উপকারী নানা ধরনের ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস আদি অণুজীব থাকে, যে জমির উর্বরতা বাড়ানোর সঙ্গে সঙ্গে শস্যের উৎপাদন বাড়ায়। তারপর আমরা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, তাহলে জমির জল ধারণ ক্ষমতা বাড়ে, জমি অত জলদি শুকিয়ে যাবে না, জল ধারণ ক্ষমতা বাড়বে।
0: আচ্ছা,
1: তো এগুলি কিছু ভার্মি কম্পোস্ট ব্যবহারের আমার লাভ রয়েছে। কারণ কেঁচো সার প্রস্তুতির সময় আমার কিছু সতর্কতা রাখার দরকার রয়েছে। যেমন কেঁচো সার প্রস্তুত করার জন্য ব্যবহৃত যে আবর্জনা, এর মধ্যে কোন ধরনের কাঁচের টুকরা বা মশলা জাতীয় পদার্থ, পাথর এবং অপচনশীল পদার্থ যেমন পলিথিন, এগুলো যাতে থাকে না,
0: বা প্লাস্টিক,
1: এগুলো আমি দেখতে হবে। এই যে কাঁচের টুকরা, মশলা জাতীয় পদার্থ, পাথর এবং অপচনশীল পদার্থ আদি যাতে থাকে
0: না থাকে
1: দেখতে হবে। আবার আমি যে সভ্যসাতে প্রস্তুত করব, এই সভ্যসাতে যাতে জল জমা হয় না এবং খুব শুকনো হয় না,
0: মানে ভিজে ভিজে থাকে,
1: হ্যাঁ, এটা আমি দেখতে
0: হবে। প্রচুর পরিমাণে জল যাতে না থাকে,
1: হয়,

তো কৃষক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একটি আলোচনা, কেঁচো সার তৈরি পদ্ধতি। আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ ডাক্তার মনোজ কুমার কলিতা। তো এবারে আমাদের আশ্রয় আছে আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

এতক্ষণ ভূপেন হাজারিকার কণ্ঠে শুনলেন একটি আধুনিক গান। তো কৃষক বন্ধুরা, এবারে আমরা শুনব লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন পরপর দুখানি লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। তো আমাদের হাতে আজ আর সময় নেই, আর সময় ফুরিয়ে আসছে, আসর থেকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। আসর পরিচালনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি ব্ল্যাকমেল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:34:42। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड

0: एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
1: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from Bali. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
1: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ নানা ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় অষ্টাদশ বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতিমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক।

ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কনসুল রুম। নম্বরগুলি হল 8436281-7930, 8491552-3714, 8433452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনো পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে, বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখাভের নাম পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থের কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 3 দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যবান পরিবার বহনক্ষম উন্নয়ন ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি বলে মন্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নতুন প্রজন্মকে গ্রন্থাগারের সঙ্গে সংযোগ স্থাপনের আহ্বান। দেশে পরম্পরাগত প্রতিরক্ষা সামর্থ্য এবং অত্যাধুনিক প্রযুক্তি সুদৃঢ় করে শক্তিশালী ও আত্মনির্ভর প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর প্রকাশ। এবং কাছাড় পুলিশের এক অভিযানে গুমরা থানার অন্তর্গত কাশীপুর ক্রিক পার্ক থেকে 1490 বান্ডিল বিদেশি সিগারেট বাজেয়াপ্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন যে বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যবান পরিবার বহনক্ষম উন্নয়ন ও উন্নত সমাজ গঠনে সহায়তা করে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, তিনি সকলের প্রতি স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা সহ যত্নশীল হতে এবং শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গঠনের আহ্বান জানিয়েছেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রী নাড্ডা এই জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে প্রতি বছর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ বিশ্ব জনসংখ্যা দিবসে সুস্বাস্থ্য তথা গর্ভবতী মা ও সন্তানের সুস্বাস্থ্যের প্রতি অভিযান

চালায়। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় আজ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। শিলচরের সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে একটি স্বাস্থ্যবান পরিবার একটি সমৃদ্ধ জাতি এই শীর্ষকে আয়োজিত দিবসে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যবান শিশু ও সামূহিক অংশগ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও বহনক্ষম ভবিষ্যতের উপর গুরুত্ব আরোপ করা হয়। কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আয়োজিত এই দিবসের অনুষ্ঠানে জেলা চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত আধিকারিকরা, স্বাস্থ্যকর্মী ও এক্ষেত্রে প্রথম সারির কর্মী বৃন্দ, আশাকর্মীরা, ANM সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে ছোট পরিবারের মাধ্যমে উন্নত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে এবং মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ও আসাম ড্রাগসের সহযোগিতায় আজ লালার কাছিমুল উলুম মাদ্রাসার সভাকক্ষে এক সচেতনতামূলক সভা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত আজকের কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজিত সচেতনতা সভায় বিভিন্ন বক্তা বলেন, জনসংখ্যা বৃদ্ধি, জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, বহনক্ষম উন্নয়নের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। তারা পরিকল্পিত পরিবার, মা ও শিশুর স্বাস্থ্য, নারী শিক্ষা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং দায়িত্বশীল পারিবারিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ নির্মাণ সম্ভব বলে মত প্রকাশ করেছেন। এরপর আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌরীদার সিংহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন। শ্রীভূমিতে জাতীয় স্বাস্থ্য মিশন এবং আইপাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মা ও শিশুদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে এবং গর্ভধারণ প্রতিরোধে ও গর্ভধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত সময়ের ব্যবধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার মতিন্দ্র সূত্রধর। এছাড়াও জেলার স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এতে শ্রীভূমি শহর এলাকার আশাকর্মী এবং মহিলা আরোগ্য সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার বিষয়ে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করা জেলার আশাকর্মীদের মধ্যে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ডিমা হাসাও জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে। ডিমা হাসাও স্বাস্থ্য সমিতির উদ্যোগে হাফলংয়ে আজ এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্যসেবার যুগ্ম সঞ্চালক ডাক্তার লীনা হাকমাউসা। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত জেলার ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবা আধিকারিক ডাক্তার মারিনা এল চাংসান পরিবার পরিকল্পনা, শিশু স্বাস্থ্য ইত্যাদি নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব গড়ার ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকায় আলোকপাত করে নতুন প্রজন্মকে গ্রন্থাগারের সঙ্গে সংযোগ স্থাপনের আহ্বান জানান। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ সরকারি গ্রন্থাগারের উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হচ্ছেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, চিন্তাবিদ ও জাতীয় নেতা, যিনি দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। দেশ ও দশের বোঝার জন্য অধ্যয়ন অতি প্রয়োজনীয় বলে তিনি উল্লেখ করেন। দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকায় আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক শিক্ষার সমান্তরালভাবে জনসাধারণের মধ্যে দেশের সংস্কৃতি ও জ্ঞানকে একত্রীকরণের ক্ষেত্রে গ্রন্থাগার হচ্ছে শক্তিশালী মাধ্যম। শ্রী শাহ বলেন, দেশ গঠনে অবদান যোগানো ও দেশকে গৌরবান্বিত করা সকল কাজই জ্ঞানের সঙ্গে সম্পর্কিত ও গ্রন্থাগারসমূহ এই ধরনের জ্ঞানের অতি প্রয়োজনীয় উৎস। সরকার ছাত্রছাত্রীদের অধ্যয়নের প্রতি উৎসাহিত করতে গ্রন্থাগারগুলিকে বিদ্যালয়ের সঙ্গে সংযোগ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও শ্রী শাহ জানিয়েছেন। দেশে পরম্পরাগত প্রতিরক্ষা সামর্থ্য ও অত্যাধুনিক প্রযুক্তি সুদৃঢ় করে শক্তিশালী, আত্মনির্ভর ও ভবিষ্যতের জন্য সক্ষম প্রতিরক্ষা বাহিনী গঠন প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকাশ করেছেন। বিশাখাপত্তনমে আজ INS মহেন্দ্রগিরি নামের 17A প্রকল্পের অধীনে স্থানীয়ভাবে নির্মিত ষষ্ঠ যুদ্ধ জাহাজ নৌসেনা বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্য নতুন প্রযুক্তি ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও দৃঢ় সংকল্প, অদম্য সাহস ও সামরিক শক্তির জন্য যুদ্ধে জয়লাভ করা যায়। তিনি বলেন, মহেন্দ্রগিরি নামের জাহাজ অন্তর্ভুক্তি দেশের সামুদ্রিক শক্তি ও স্থানীয় প্রতিরক্ষা সামর্থ্য সুদৃঢ় করার দিকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে পরিগণিত হয়েছে।
রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা ও সমবায় বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ আগরতলায় ত্রিপুরা সরকারের খাদ্য গ্রাহক পরিক্রমা ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী সুশান্ত

চৌধুরীর সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করেন। এ বৈঠকে খাদ্য সুরক্ষা ও গণবন্টন ব্যবস্থাকে আরো ফলপ্রসূ করার পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ, জনসেবার পরিসর সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। উভয় মন্ত্রী বৈঠকে দুটি রাজ্যে এই সংক্রান্ত অভিজ্ঞতা ও পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। বৈঠক শেষে শ্রী রায় বলেন, আন্তঃরাজ্য সহযোগিতা ও পারস্পরিক শিক্ষার মাধ্যমে জনকল্যাণমূলক সেবাসমূহকে জনসাধারণের কাছে পৌঁছে দেবার সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমন্বিত প্রচেষ্টায় এবং আন্তঃরাজ্য সহযোগিতার মাধ্যমে অন্ত্যোদয় প্রকল্পের লক্ষ্য সার্থক করার দিকে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি মন্তব্য করেন। খাদ্য ও গ্রাহক পরিক্রমা সম্পর্কিত বিষয়গুলি আরও সুসংহতভাবে রূপায়ণ করার পাশাপাশি আসাম ও ত্রিপুরার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠক ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।

0: জনকল্যাণমূলক সেবাসমূহকে জনসাধারণের কাছে পৌঁছে দেবার সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমন্বিত প্রচেষ্টায় এবং আন্তঃরাজ্য সহযোগিতার মাধ্যমে অন্ত্যোদয় প্রকল্পের লক্ষ্য সার্থক করার দিকে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি মন্তব্য করেন। খাদ্য ও গ্রাহক পরিক্রমা সম্পর্কিত বিষয়গুলি আরও সুসংহতভাবে রূপায়ণ করার পাশাপাশি আসাম ও ত্রিপুরার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠক ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় পুলিশ অবৈধ পাচার বিরোধী অভিযানে 30 লক্ষ টাকা মূল্যের 1490 বান্ডেল বিদেশি সিগারেট উদ্ধার করেছে। গতকাল এই অভিযানে একটি বিলাসবহুল গাড়ি ও জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে গুমরা থানার পুলিশ দিগরখালের কাশীবন ক্রিক পার্ক রোড এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের বিদেশি সিগারেট উদ্ধার করে। এদিকে পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। কাছাড়ের পুলিশ আধিকারিক মানুষ শৈকিয়া এ বিষয়ে জানান।
1: যোৱাকালি আমাৰ এটা ইনফৰমেশ্যন আছিলে যে ফৰেন মেড চিগাৰেটছৰ স্মাগলিং হ'ব বুলি, আৰু একৰ্ডিংলি আমি গুমৰা থানাৰ অন্তৰ্গত আমি নাকা এটা লগালোঁ, আৰু নাকা এটা তাতে লগাই পেলাই আমি এখন গাড়ী এখন পালোঁ, এখন হুণ্ডাই ক্ৰেটা, এখন মিজোৰামৰ ৰেজিষ্ট্ৰেশ্যন আছিলে, আৰু তাতে আমি 1490 পেকেট আমি ফৰেন মেড চিগাৰেটছ পালোঁ। চ' টোটেল 2,98,000 পিচেছ আছিলে, আৰু যোনটো আমি ভাবিছোঁ যে মাৰ্কেটৰ ভেলু আনুমানিক 30 লাখ হ'ব, 30 লাখ টকা হ'ব।
0: শ্রীভূমি জেলার বদরপুর ব্লক কার্যালয়ে চতুর্দশ ও পঞ্চদশ কমিশনের অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্লক উন্নয়ন আধিকারিক সুমন বরার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকারিয়া আহমেদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বর্তমান অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন। সভায় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সহ গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার একটি কোয়ার্টার ফাইনালে আজ রাতে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে। মায়ামি স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী রাত 2:30 খেলা অনুষ্ঠিত হবে। এদিকে ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল সকাল 6:30 অনুষ্ঠেয় অন্য আরেকটি কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে। স্পেন ও ফ্রান্স ইতিমধ্যে প্রতিযোগিতার সেমিফাইনালে প্রবেশ করেছে। স্পেন গতরাতে বেলজিয়ামকে 2-1 গোলে পরাজিত করে এবং ফ্রান্স মরক্কোকে 2-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যবান পরিবার বহনক্ষম উন্নয়ন ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি বলে মন্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নতুন প্রজন্মকে গ্রন্থাগারের সঙ্গে সংযোগ স্থাপনের আহ্বান। দেশে পরম্পরাগত প্রতিরক্ষা সামর্থ্য এবং অত্যাধুনিক প্রযুক্তি সুদৃঢ় করে শক্তিশালী ও আত্মনির্ভর প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর প্রকাশ। এবং কাছাড় পুলিশ এক অভিযানে গুমরা থানার অন্তর্গত কাশীবন ক্রেক পার্ক থেকে 1490 বান্ডিল বিদেশি সিগারেট বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
2: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের সূচি। রাত 8:00 শ্যামাসঙ্গীত শুনবেন অমরিক সিং অরোরার কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে রাত 8:20। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন তনিমা ঠাকুরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। রাত 10:00 ক্রীড়াঙ্গন। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন শিবানী চৌধুরীর পরিবেশনায় সকাল 6:35

মিনিটে, সুপ্রভাত সকাল 7:05 মিনিটে, সকাল 7:20 মিনিটে দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে সকাল 7:40 মিনিটে ও দুপুর 1টায়। সকাল 8:40 মিনিটে নজরুল গীতি শুনবেন মৈত্রেয়ী দাসের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে সকাল 8:50 মিনিটে ও বেলা 12:30 মিনিটে। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন বিনা সহস্রবুদ্ধির কণ্ঠে। এছাড়াও লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 মিনিটে ঠুমরি শুনবেন ওস্তাদ রশিদ খানের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 মিনিটে শোনা যাবে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন। সকাল 10টায় নানা রঙের দিন, এতে শুনবেন কবি ছবি গুপ্তার সঙ্গে সাক্ষাৎকার। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30 মিনিটে, বেলা 12টায় ও সন্ধে 7:15 মিনিটে। বেলা 11টায় শিশুমেলা, বেলা 11:30 মিনিটে আমার কথা অনুষ্ঠানে শুনবেন তনুশ্রী দত্তের নিজের কথা। ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শিবানী চৌধুরী ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায়। দুপুর 1:15 মিনিটে আধুনিক গানের শিল্পী সৌম্যা সিকদার। দুপুর 1:40 মিনিটে শুনবেন নাটক বৈরাগ্য, রচনা অজয় কুমার রায়, প্রযোজনা মনোজকান্তি দেব। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 মিনিটে শুনবেন বটুক নন্দীর গিটার বাদন। বিকেল 5:05 মিনিটে মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 মিনিটে, সন্ধে 6:15 মিনিটে চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে 6:45 মিনিটে, এতে বর্ষাকালীন মাছের চাষ ও মাছপুকুরের যত্ন নিয়ে বলবেন বিকাশকান্তি নাথ। রাত 8টায় শুনবেন আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 মিনিটে। রাত 9:30 মিনিটে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সূচি এবং আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী অমৃক সিং অরোরা।

এতক্ষণ শুনলেন অমৃক সিং অরোরার কণ্ঠে শ্যামাসঙ্গীত, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি যোধা আকবর ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন তনিমা ঠাকুরের কণ্ঠে।

এতক্ষণ লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনলেন তনিমা ঠাকুরের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ এট নাইন এবং সবশেষে স্পটলাইট শুনবেন।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব খেলাধুলার সঙ্গে নানাভাবে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের, যাদের কেউ বা ক্রীড়াবিদ, কেউ প্রশিক্ষক, আবার কেউ বা সংগঠক কিংবা ক্রীড়া প্রশাসক। তাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব মাঠ এবং মাঠের বাইরে তাঁদের সংগ্রাম, লড়াই এবং সাফল্যের কাহিনী। এছাড়াও ক্রীড়া জগতের সাম্প্রতিক ঘটনাবলীর উপরে আমাদের অনুষ্ঠানে কখনো থাকবে বিশেষ আলোকপাত। আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলব যিনি ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন স্তরে এবং বিভিন্ন আঙিনায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি খেলা নয়, ইনডোর এবং আউটডোরে সমান দক্ষতা ছাপ রেখেছেন। এবং শুধু একজন খেলোয়াড় হিসেবেই নয়, তিনি পরবর্তীতে তার যে লব্ধ জ্ঞান সেটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, কোচিং সেন্টার গড়ে তুলেছেন। তো সেটা কি, সেটা আমরা কথাবার্তার মধ্য দিয়ে জেনে নেব। এবং তিনি একাধারে যেমন খেলোয়াড়ও ছিলেন, তেমনি আবার তিনি খেলা পরিচালনা বা রেফারিংও তিনি করেছেন, এবং এর বাইরেও তার আরও একটা পরিচয় রয়েছে, যদিও সেটা আজকের আলোচ্য বিষয় নয়। সেটা হচ্ছে তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি নাটকও করেন অনেকদিন ধরেই। তো যাই হোক, আমি আর রহস্য রাখছি না, আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। সকলের পরিচিত, বিশেষ করে খেলাধুলার খবর যারা রাখেন, বর্গ উপত্যকার অত্যন্ত পরিচিত নাম প্রবীর দাস। তো তিনি আমাদের মধ্যে আজকে এসেছেন, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: তো প্রবীর দাস, আপনার সঙ্গে আমরা কথা বলবো, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অনেক দশক ধরে আপনি মাঠে রয়েছেন, এবং মাঠের আনাচে কানাচে আপনার গমন আমরা দেখেছি। এবং আগে যেটা বলছিলাম যে আপনি খেলাধুলা করেছেন, তার সঙ্গে খেলা পরিচালনা করেছেন, এবং পরবর্তীতে আপনি প্রশিক্ষণের সঙ্গে জড়িয়ে গেছেন। এবং শুধু একটা খেলা নয়, আপনি ফুটবল এবং আরও অন্যান্য খেলা, বিশেষ করে ইনডোরে ব্যাডমিন্টনে আপনার যথেষ্ট দক্ষতা ছিল আমরা জানি। তো এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে চলে আসি আপনার কাছে, যে আপনার একটু গোড়ার কথা, অর্থাৎ কিনা আপনার পরিবারে কি খেলাধুলার কোনো আবহ ছিল বা পরিবেশ ছিল, বা আপনি কবে থেকে খেলায় এলেন এবং কীভাবে এলেন এবং কেন এলেন, এইগুলো যদি শুরুতে একটু বলেন।
1: আমাদের পরিবারে খেলাধুলা এবং সংস্কৃতি দুটোই আছে। আমার বাবাও খেলতেন, বাবা যাত্রাও করতেন, আমার দাদা সবাই চেনে পড়া উপত্যকার একজন ভালো নাট্য অভিনেতা। আমার দাদা ফুটবলও খেলতেন, ব্যাডমিন্টনও খেলতেন, অভিনয় করতেন। আমার খেলাধুলায় আসা আমার দাদাকে
0: দেখে,
1: আমার দাদাকে দেখেই তো আমার ব্যাডমিন্টনের হাতেখড়ি আমার দাদার হাতেই প্রথম আমি ব্যাডমিন্টন

0: উইথ বল আরও বেশি ফাস্ট হয়ে যেতেন। হাইট আমার থেকেও শর্ট ছিল, কিন্তু অনেক বড় বড় গোলকিপারকে উনি হেডিংয়ে পরাজিত করেছেন, বল ধরার আগে উনি হেড করে গোল করেছেন, এরকম অনেক নজির আছে। আমার দেখা শ্রেষ্ঠ খেলোয়াড়, এবং উনি আসামের প্রতিনিধিত্ব করেছেন অনেকবার আমি শুনেছি। এইটাও এটা আমার শোনা কথা নাও হতে পারে, ওনাকে নাকি বাটারফ্লাই আসাম ফুটবলের নাম দিয়েছিল।
1: আচ্ছা,
0: উনি ওনার মানে ভাগ্য খারাপ, উনি এমন একটা সময় ইন্ডিয়া ট্রায়ালে গেছিলেন যখন হাবিব আকবর শামতাপা ওনারা ছিলেন ট্রায়ালে। স্বাভাবিক একজন এই প্রত্যন্ত অঞ্চল থেকে একজন খেলোয়াড় গেছে, হুট করে কোচেদেরও একটা সাহসের দরকার ওনাকে টিমে নিয়ে।
1: হ্যাঁ, ওনার ইন্টারভিউ করার সৌভাগ্য আমাদেরও হয়েছে, আকাশবাণীতে ওনার ইন্টারভিউ আছেও সাক্ষাৎকার, এবং সেখানে তিনি কিছুটা আক্ষেপ করেছিলেন যে সেই সময় পৃষ্ঠপোষকতা যাকে আমরা বলে থাকি ঠিক তাকে সেইভাবে ব্যাক করার মতো কেউ ছিলেন না। তখন ভারতীয় ফুটবলে জায়গা পেতে গেলে দক্ষতার সঙ্গে এটাও একটা ব্যাপার ছিল।
0: বানুদার খেলা তো আমি মানে ছোটো বয়স থেকে দেখেছি, শেষ অব্দিও দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল আমি একটা টুর্নামেন্টে খেলেছিলাম বানুদার সঙ্গে, এটা আমার একটা বিরাট প্রাপ্তি আমি বলবো। আরও অনেকে ছিলেন, নিবুদা বলে একজন ভালো খেলোয়াড় ছিলেন, জয় গুপ্ত, প্রশান্ত বসুরায়, যুগময় অনেক মানে ভালো ভালো খেলোয়াড় ছিলেন। তখন মজা ছিল একটা এইরকম প্রচার,
1: মানে কি ওই পালচৌধুরী,
0: নৈলক্ষ্য পালচৌধুরী, তখন এইরকম প্রচার ছিল না, কিন্তু তখন যে একটা স্কুল টুর্নামেন্ট হতো এইটা একটা বিরাট পাওনা আমাদের, আমরা এই সময়টা পেয়েছি। তখন কি হতো, স্কুল টুর্নামেন্ট খেললে পরিচিত হতো, তো অনেক মানে চাকুরিজীবী মানুষ ছিলেন, ওনারা স্কুল টুর্নামেন্টের সময় ছুটি নিয়ে নিতেন এবং সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে থাকতেন। আর তখন একটু ভালো খেললে কি হতো,
1: আমরা খুবই ছোট ছিলাম আশির দশকে, আমার কিছুটা মনে আছে যে স্কুল টুর্নামেন্টে মানে একটা উৎসবের মতো, প্রচুর মানুষ থাকতো।
0: তখন স্কুল টুর্নামেন্ট একটা মারাত্মক ব্যাপার ছিল, যারা স্কুল টুর্নামেন্ট খেলতে পারলে নিজেকে বেশ ধন্য বলে মনে হতো।
1: আপনি যে দুটো স্কুলের কথা বললেন, পড়েছেন অধরচাঁদ এবং নরসিং, খেলাধুলা সবসময় একটা বিশেষ জায়গা ছিল সেই সময়।
0: আমি 79 ফার্স্ট খেলেছি সন অফ ইন্ডিয়াতে, তারপর দু বছর খেললাম বিবিসিতে, তারপর খেললাম টাউন ক্লাবে দু বছর, তারপর খেললাম এক বছর খেললাম পিডাব্লিউডিতে। 85 থেকে 98 পর্যন্ত আমি পিএইচিতে খেলেছি। ক্যাপ্টেন গুপ্তদা আমরা অনেক ভালো খেলেছি, প্রতি বছরেই ভালো রেজাল্ট আসতো, যদিও ফাইনাল খেলতে পারিনি। লিগ তো কন্টিনিউ আসলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, পরপর বহুবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। লঙ্কাতে আমরা পিএইচি টিম একবার দারুণ খেলেছি, যদিও আমাদের সেমিফাইনাল হারার কথা না। পিএইচির মানে ফুটবল দল হিসেবে পিএইচি একটা বেশ ভালো নাম কুড়িয়েছিল।
1: একটা বিষয় জানার ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনারা খেলেছেন, অনেকেই খেলতেন, তো আমরা যেমন বাইরে যেমন দেখে থাকি বা ইদানিং এখানেও কিছুটা হচ্ছে যে কোচদের একটা বিশেষ ভূমিকা থাকে, তো আপনি যতদিন খেলোয়াড় ছিলেন সেই সময় কোনো বিশেষ কোচিং বা কোনো কোচের স্মৃতি কি আছে আপনার মনে?
0: এম এস সত্তার এসেছিলেন এই কোচিংয়ে আমি ছিলাম, আমি স্টেট ট্রায়ালে অনেকবার লতিফুদ্দিনকে পেয়েছি।
1: আপনি মূলত কোন কোন পজিশনে খেলতেন?
0: আমি মানে সাইড ব্যাক ছিলাম, কোনো কোনো সময় আমাকে লিঙ্কম্যান হিসেবে খেলানো হতো, দরকার হলে আমি স্টপারও খেলেছি, লেফট ব্যাকও খেলেছি, কিন্তু আমার মেইন পজিশন ছিল রাইট ব্যাক।
1: তো আপনারা যখন খেলতেন তখন কি ছিল যে মানে পেছন থেকে রাইট ব্যাক সামনে এগিয়ে গিয়ে একদম গোলে চলে যাবে?
0: আমি হ্যাঁ, আমি অনেক গোল করিয়েছি, অনেক গোল করেছি।
1: আচ্ছা,
0: আমার ইন্ডিয়া ক্লাবের ইংলিশে কৃষ্ণ বাহাদুর ছেত্রী হ্যাট্রিক করেছিলেন, আর তিনটি মাইনাসই আমার আমার ছিল।
1: আচ্ছা,
0: আর আমি অনেক গোলও করেছি, ওভারল্যাপ করে ইন্টার ডিস্ট্রিক্টও করেছি।
1: তো এই যে আপনারা যে ওভারল্যাপ করে গোল করেছেন বা এগুলো তো বলবো আধুনিক ফুটবলে, যদিও 70 দশকে এগুলো চলে এসেছিল, আমরা বিশ্বকাপে টিশ্বকাপে এগুলো ছিল, তো শিলচরে বসে বা এখানের খেলোয়াড়রা যে এই যে চিন্তা ভাবনাটা, এটার পেছনে কি কোনো কোচের ভাবনা ছিল নাকি আপনার নিজস্ব উদ্ভাবন ছিল এই যে নাকি খেলতে খেলতে হয়ে যাচ্ছে?
0: না, এটা খেলতে খেলতে হয়ে যাচ্ছিল কিছুটা তো, বা ভালো টিম যখন কোনো জায়গায় দেখতাম ওনারা খেলতেন, নিজেদেরও চেষ্টা থাকতো, এইভাবে মানে দেখে কোচেরও ছিল, সব কিছু মিলিয়ে হয়ে যাচ্ছিল। একটা চেষ্টা ছিল যে ওনারা যদি ওভারল্যাপ করে খেলতে পারে আমরা পারবো না। একটা সময় বেশ ভালোই রক্ত হয়ে গেছিলো এবং সবাই খুব প্রশংসা করতেন, এবং আমার সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগতো, আমার কর্নারের একটা ভালো অ্যাসেট ছিল এবং গোলকিপাররা বেশ সমীহ করতেন আমার কর্নার কিক।
1: আচ্ছা, ওভারল্যাপ করলে আরেকটা ব্যাপার হয়, খুব প্রচুর দম এবং গতির

0: দরকার, কারণ আপনাকে আবার এসে আবার নিজের জায়গায় মাঝে মাঝে ফিরে আসতে হতো।
1: এইটা তো হতোই, কিন্তু ওভারল্যাপ করতে গেলে আপনার লিঙ্কম্যানকে বুঝতে হবে।
0: হ্যাঁ,
1: ওনাকে আপনি ওভারল্যাপ করে যাচ্ছেন, বল আপনাকে ডেলিভারি দিচ্ছে না, আপনি এতটা কষ্ট করে গেলেন, বিফল হয়ে এলেন, তখন নিজের একটা অসুবিধা। কিন্তু আপনাকে বল দিলে আপনি বলটা ভালো মাইনাস করে ফিরে আসতে পারেন, তখন একটা বেশ ভালো লাগে।
0: মানে ওই টিম
1: বোঝাপড়াটা, যেমন এইটা আমার সঙ্গে আমার পিএইচি ছিল দেবাশিস রায়, সে গত হয়েছে, কিন্তু ও দুর্দান্তভাবে সাইড ব্যাককে খেলাতো, যেটা বাহারুল ইসলামও এটা খুব ভালো মানে সাপ্লাই দিতেন।
0: আরেকটা বিষয় বলুন যে সেই সময় রাইভেল মানে আপনার যখন খেলতেন, যেমন ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, পিএইচিও শক্তিশালী দল, পুলিশও ছিল একটা সময় ভালো দল, তো মূল প্রতিদ্বন্দ্বিতা বা বড় খেলা আমরা যাকে বলি বা ডার্বি যদি আমরা বাইরের ভাষায় বলি, ডার্বি খেলা, সেটা আপনার সময় মূলত কোন কোন টিমের মধ্যে হতো?
1: তখন ডার্বি বলতে পিএইচি ইন্ডিয়া ক্লাব, পিএইচি টাউন ক্লাব, একটা সময় পিএইচি পুলিশ হয়েছে, একটা সময় পিএইচি রংমাই, রংমাই টিম যখন এসেছিল একটা সময়, তখন পেপারও মানে লেখালেখি শুরু হয়েছে, নকুল মন্ডল বলে একজন রিপোর্টার এসেছিলেন, ওনার লেখা পড়ে অনেকে বলতো পড়তে পড়তে মনে হচ্ছে আমি খেলা দেখেছি। একটা সময় আমাদের শিলচরের লিগে 14-15 হাজার মানুষ হয়ে যেত এবং একটা বেশ ক্রেজ এসেছিল ফুটবলে, এটা আমার। আর এইখানে এই দর্শকের সমাগমটা এটা রংমাই ক্লাবের একটা কৃতিত্ব ছিল, মানে এটা আমি মনে করি, কারণ রংমাই ক্লাব যখন খেলতো আমাদের তারাপুর বলুন, নাগাবর্তীর নাগাদের যারা মেয়ে ছেলে কেউই বাকি আর বাড়িতে থাকতেন না, সবাই আসতেন এবং বেশ একটা উৎসাহ পাওয়া যেত, একটা
0: উৎসব
1: উৎসব মনে একটা বড় ম্যাচ, নিজেদেরও একটা সকাল থেকে একটা প্রস্তুতি থাকতো, না আজকে রংমায়ের সঙ্গে খেলা, জিততে হবে, ভালো খেলতে হবে, এটা একটা ছিল আর এটা দরকার।
0: আচ্ছা, আপনি যখন রংমাই দলের কথা বললেন, সেখানে আমার একটা বিষয় জানার ইচ্ছে থাকে এবং সেটা অনেক সিনিয়রদের আমি জিজ্ঞেসও করেছি, সেটা হচ্ছে যে কোনো মানে আমরা ভাষা বা জাত পাতের ব্যাপারে যাচ্ছি না, তাও একটা জানার থাকে যে জাতিগতভাবে বাঙালি খেলোয়াড়, এটা তো বাঙালি প্রধান অঞ্চল বরাক উপত্যকা, তো বাঙালি ফুটবলার আপনাদের সময় যেরকম ছিল আস্তে আস্তে যেন একেবারেই হারিয়ে যাচ্ছে, আজকাল তো খুবই কম বাঙালি খেলোয়াড়, সেটা কেন? মূলত ফুটবলে,
1: ফুটবলে সেটার জন্য আমরাও দায়ী। একটা হচ্ছে সবারই একটা দুটো ছেলে, আর সবাই চায় নিজের ছেলে মেয়েকে, ছেলেকে বিশেষ করে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে, তো বইয়ের বোঝা এত বেশি আর সেটা করতে গিয়ে রিস্কও নিতে চায় না। আমরাও কাউকে বলি না সিনিয়র হয়ে যা আপনার বাচ্চাটাকে মাঠে দিন, যদি ওর কেরিয়ার গড়তে না পারে তাহলে বলো তোমার আপনার ছেলের জন্য আমার আপনার জন্য আমার ছেলের কেরিয়ারটা নষ্ট হলো। এই অনেক ব্যাপার থেকে যায়, সবাই না ফুটবলটা বেশ পরিশ্রম করতে হয়, আগে একটা চাকরি টাকরির ব্যাপার ছিল, এখন এইটাও নেই, একদম মানে খারাপ অবস্থা, কেউই রিস্ক নিতে চায় না, পরিশ্রমের খেলা ফুটবল। মানে অনেকেই বলেন যে ফুটবল খেললে নাকি ফুটবল খেলোয়াড়রা নাকি একটু মানে পড়াশোনা একটু গাদাই হয়, আর তবে আমি একটা কথা বলি, আমি রোজ বলি, আমি এখনও আমাদের যারা আমার নাতি নাতনি আছে ওদের মাদেরকে বলি যে আমি খুব লাকি, এমন একটা সময় জন্মগ্রহণ করেছি, কী করতে পেরেছি জানি না, কিন্তু খেলাধুলা করতে পেরেছি, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে থাকতে পেরেছি আর এখনও পারি, সেটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি মনে হয়। এখন হলে আর হতো না, আমার মা যিনি হতেন উনি আমাকে মাঠে যেতে দিতেন না, বইটাই প্রাধান্য দিতেন।
0: পড়াশোনা হয় না সেটা কতটা ঠিক সেটা নিয়ে বিতর্ক হতে পারে, হয়তো সময় পায় না ততটা, কিন্তু এই মুহূর্তে কথা বলতে বলতে দুটো নাম মনে হচ্ছে এবং দুজনই খুব নামি চিকিৎসক, একজন হচ্ছেন সক্রেটিস, বিখ্যাত খেলোয়াড় ব্রাজিলের, এবং আরেকজন ভারতের লন্ডন অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন টি আও, আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ, আসামের মানুষ, তো তিনিও ডাক্তার ছিলেন এবং তিনি ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, কাজে এই কথাটা হয়তো ততটা ঠিক না।
1: এটা একটা প্রচলিত কথা, এটা বলে হেড বেশি হেড দেয় যেন মাথা সবকিছু মানে ঘুরে যায়, এই জন্য বলছিলাম আর কি। আর যা বলছিলাম, মায়েরা বিশেষ করে মানে খেলাধুলাটা মানে সবাই যে একটা না মানে তারার প্রাধান্যটা বেশি থাকে বই, তাছাড়া আগে প্রাইভেট টিউটর ছিল একজন, এখন প্রতিটি সাবজেক্টের উপর প্রাইভেট টিউটর, বাচ্চাদের ঘুম থেকে উঠে স্কুল থেকে এসে খাওয়ার সময় নেই, টিউশন। তবে এখন আমি যারা মা বাবারা, অনেক মা বাবারা আছেন ব্যাডমিন্টনে দেখে, সুইমিংয়ে দেখে ওনারা নিয়ে আসছেন আবার স্কুলে নিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। খেলাধুলার জন্য এখনের মা বাবারা যে সময় দিচ্ছেন, আমাদের সময় এরকম ছিল না, আমরা দু ভাই আমার দাদা

0: সিনিয়র চ্যাম্পিয়ন হতেন ব্যাডমিন্টন, আমি জুনিয়র সাব জুনিয়র লেভেলে চ্যাম্পিয়ন হতাম, আমার মায়ের তো প্রশ্নই উঠে না, আমার বাবাকেও আমি জানি না কোনোদিন এসেছেন কি না, ওই ট্রফিটা নিয়ে গেলে ঘরে দেখতেন। আর দাদা একটু আমাকে একটু জেদ বাড়ানোর জন্য বলতো যে তুই হারবি অমুকের সঙ্গে, আমার বাবা বলতেন হারার আগে হারিয়ে দিচ্ছে দেখো ওর অবস্থা, কিন্তু মাঠে আসেনি। এখন আমাদের ছেলেরা একটু কিছু করলে, ছেলে যদি সুইমিং শিখতে যায়, আমরা মোটামুটি প্রেস কনফারেন্সটা বাকি রাখি, বাকি তো আমার ছেলে সুইমিংয়ে যাবে কাল থেকে, এটা সেটা বলে একদম মারাত্মক অবস্থা হয়ে যায়। আগে তো সুইমিং আমরা কখন শিখেছি আমাদের মা বাবারা জানেনই না।
1: একটা বিষয়, আপনারা যখন খেলতেন খেলার সুবাদে আপনারা চাকরি পেয়েছেন ঠিক আছে, কিন্তু ক্লাব স্তরে আপনারা যখন খেলেছেন, আমি কোনো মানে অ্যামাউন্টের কথা জিজ্ঞেস করছি না, কিন্তু আপনারা কি এমনিতে কোনো টাকা পেতেন ক্লাব থেকে খেলার জন্য?
0: হ্যাঁ পেতাম, একটা সময় উপযোগী একটা পেতাম, এখন যেরকম যেরকম বেড়েছে এরকম না, তখন আমাদেরও একটা তখন যা পেতাম আমাদের প্রকট খরচটা চলে যেত।
1: আচ্ছা, এটা মানে ওই সিজনে যত
0: একটা চুক্তি থাকতো সেই অনুযায়ী, সেই অনুযায়ী আমরা পেতাম।
1: আচ্ছা, এবারে আমরা চলে আসছি, আমরা জানি আপনি ন্যাশনাল রেফারি ছিলেন ফুটবলে, তো এই রেফারিংয়ে কী করে আসা?
0: এইটাও মজার ব্যাপার, আগে কিন্তু আমাদের শিলচরে মোরাকবেলিতে যারা সিনিয়র প্লেয়াররা আস্তে আস্তে রেফারিংয়ের দিকে আসতেন, যেন আমাদের সিনিয়র প্লেয়াররা বানুদাই বলুন, দুবুদাই বলুন, দুলালদাই বলুন, সবাই খেলেছেন আস্তে আস্তে রেফারিং, অমৃতদা অনেকেই আছেন মানে রেফারিং করেছেন, আমরা তাদেরকে দেখে মাঝে মাঝে ওনারা বলতেন করবি আসবি শিখতে পারবি, ওই একটু একটু একটু করে তারপরে এটার মধ্যেও ভালোবাসা জন্মে গেল, খেলা ছেড়ে তো একদম সম্পূর্ণ মানে পুরো দমে রেফারিং করলাম।
1: কিন্তু রেফারিদের ওপর আজকাল যদি রেফারিরা অনেক বেশি সুরক্ষিত বা আমি বলবো প্রোটেক্টেড, একটা সময় কিন্তু ততটা ছিল না, অনেক সময় খেলোয়াড়রা রেফারির উপর চড়াও হতেন, তো সেটা কি আপনাদের আতঙ্কিত করেনি, মানে খেলোয়াড় থেকে আপনি রেফারিং এলেন এই চিন্তাটা কি আপনার মাথায় আসেনি কখনো?
0: না না, এটা কখনো করেনি। আর আমরা একটা কথা বলি, রেফারি হতে হলে গাছ থাকতে লাগবে, ভয় কিসের, রেফারি তার কে কী করবে, একটা সময় গেছে সব সব প্লেয়ার না, দু একজন একটু মানে বাজে আচরণের প্লেয়ার থাকে রেফারির গায়ে হাত উঠিয়েছে, কিন্তু সবাই নয়, সবার ক্ষেত্রে সেটা হয়নি, এটা অন্য ব্যাপার। আর একটা সময় ছিল মানে আইনকে এত শক্তভাবে দেখা হতো না, যা মানে যে কিছু একটা ন্যূনতম একটা শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হতো, কিন্তু এখন ফুটবল আইন এত স্ট্রং হয়েছে, কোনো কিছু করলে যা শাস্তি পেতে হবে সেটাই দেওয়া হয়, যার জন্য আর এখন মানুষ মানে এডুকেটেড হয়েছে, সবাই ল জানে, এটার একটা প্রভাব হয়েছে টিভির ফলে, টিভি আসায় টিভিতে খেলা দেখছে সবাই বুঝতে পারছে, এখনের দর্শকরা অনেক এডুকেটেড আমি বলবো, অনেক মানে দর্শকরা অনেক ভালো ল জানে, ডিসকাস করে, যারা এখনের আজকালকার ছেলেরা দেখবেন প্রজন্মের ছেলেরা ওরা কিন্তু ফুটবল খেলে না, কিন্তু ওয়ার্ল্ড কাপ এইভাবে দেখে এবং ল সম্বন্ধে অনেক কিছু জানে। আমি আমার ছেলের কথাই বলছি, ও ফুটবল খেলেনি কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচও বাদ দেয় না, রাত জেগে জেগে খেলা দেখে, ক্লাব লিগগুলো দেখে, প্রতিটা প্লেয়ার কে কোন ক্লাবে খেলে,
1: বিশেষ করে ইউরোপিয়ান লিগ তো খুবই খবর,
0: এবং খেলা চলাকালীন ও ল সম্বন্ধে ডিসকাস করে, এবং আমি দেখলাম মানে যথেষ্ট ভালো ওর ধারণা আছে ল সম্বন্ধে, এটাও হয়েছে কিন্তু খেলা দেখে এবং টিভির দৌলতে, খেলা দেখতে পাচ্ছে বুঝতে পারছে, আমাদের লোকাল দর্শকরা এখন অনেকটা জানেন, এই জন্য আগে গালাগালিটা বেশি হতো রেফারিদের, জানতো না কেউই, এত বই টুই নিয়ে এত চর্চা হতো না, যে যা করতো এরকমভাবে ছিল না, জানার ব্যাপারটা জানার রাস্তাটা খোলা ছিল,
1: অবকাশ সুযোগ ছিল,
0: সুযোগ ছিল না, এখন সবাই জানছে, একজন আরেকজনকে জানানোর চেষ্টা করছে, আমরা যেমন জুনিয়রদের বলি তুমি তোমার জায়গার যারা নতুন এসছে তাদের সঙ্গে ডিসকাস করবে, তাদের শেখানোর চেষ্টা করবে, যে একজনের কাছ থেকে একজন জানে একজন কিন্তু বাড়লো জানার, এখন আপনি দেখবেন খেলা দেখতে গিয়ে কিন্তু বাজেভাবে কেউ গালিগালাজ করে না, এখন রেফারিং একটা মানে সম্মানের বিষয়, ফিফার কথা বাদ দিলাম, আমাদের ভারতবর্ষের অনেক রেফারিরা আছেন ম্যাচ মানি তো পানি মান্থলি স্যালারি পাচ্ছেন, এই সিস্টেম চালু হয়ে গেছে,
1: এবং বেশ ভালো, ধরুন ভালো হোটেলে থাকা, প্লেনে আসা যাওয়া মানে খেলার মান অনুযায়ী,
0: এই যে আমাদের আপনি জানেন নিশ্চয়ই আমাদের আব্দুল মজিদ ন্যাশনাল হয়েছে, ও প্রতিটা মানে টুর্নামেন্টে ফ্লাইটে যাচ্ছে আসছে, পরীক্ষা দিতে ফ্লাইটে যাচ্ছে, চেঞ্জ হয়েছে, সব কিছুই ভালো হয়েছে, উন্নত হচ্ছে, এটা আমাদের আমরা তো খুব খুশি যে এরকম উন্নত হচ্ছে, আরও হবে।
1: আপনার

0: রেফারিং জীবনে আপনি যেহেতু ন্যাশনাল রেফারি, সেরা একটা দুটো স্মৃতি বা খেলার কথা যদি একটু আলাদা করে বলেন রেফারিং জীবনে।
1: সেরা তো অনেক আছে, কিন্তু আমার কাছে আমি সেরা হিসেবে ধরে রেখেছি আইজলে একটা দুটো ম্যাচ হয়েছিল, ইস্ট বেঙ্গল ইলেভেন বনাম মিজোরাম ইলেভেন, তাদের একটা মাঠের ইনগ্রেশন হয়েছিল, এই
0: মানে প্রদর্শনী ম্যাচ,
1: প্রদর্শনী ম্যাচ। কিন্তু এই ম্যাচকে, প্রথম দিনের ম্যাচটাকে আমি খুব আমার স্মরণীয় হয়ে রয়েছে এখনো।
0: কারণ
1: কারণ আমি মানে এই ম্যাচটা করার পরে এই মাঠে মানে মিজোরামের চিফ মিনিস্টার থেকে সব অনেক মন্ত্রী ছিলেন, আমি মানে মাঝ মাঠে প্রায় 45 মিনিট দাঁড়ানো ছিলাম, সবাই এসে মানে জানি না সবাই এসে আমাকে এতভাবে মানে অভিনন্দিত করেছিলেন, সেটা আমার কাছে বিরাট পাওয়া। আমি মনে আমি অনেককে বলেও ছিলাম যে আমি বেশ কয়েক কোটি টাকা নিয়ে এসেছি, অনেকে ভেবেছিল এটা ঠিক, বললাম না এই যে প্রাপ্তিটা এটা আমার কাছে কয়েক কোটি টাকার সম্মান মনে হয়েছিল।
0: সেটার কারণটা কি, সেদিন কি মিজোরাম দল জিতেছিল?
1: না, ড্র হয়েছিল।
0: আচ্ছা, তো তারপরও মানে আপনার রেফারিং মানে খুব বিরল ঘটনা যে খেলোয়াড়ের বাইরে একজন রেফারিকে নিয়ে সবার মধ্যে মাঠে এত আকর্ষণ।
1: এই জন্যই আমি বেশি গর্বিত এবং এটা আমার প্রতিদিন বলতে ইচ্ছে করে, আমি এই স্মৃতি আমি কোনোদিন ভুলব না, আর আমার সব সেরাকে এই সেরা একদম ছাপিয়ে গেছে, এখন সেরা বললেই আমার এই কথাটা মনে আসে, আমি সবসময় বলি, কারণ একজন চিফ মিনিস্টার মাঠে এসে খেলার পর এটা আমার একটা সৌভাগ্য।
0: আরেকটা বিষয় বলুন যে আমরা আজকাল দেখছি বিশ্বকাপে তো দেখিয়েছি এবং নিত্য নতুন প্রচুর মানে নিয়ম কানুনের প্রচুর পরিবর্তন আসছে, তো সেক্ষেত্রে ভার একটা বড় ইতিবাচক ভূমিকা নিয়ে এসছে, তো এই ভারের প্রয়োগ খেলাকে কি একটু একটু স্লথ বা একটু স্লো করে দিয়েছে না কি মনে হয় আপনার?
1: না, খুব একটা মানে স্লথ করেছি করেনি, কিন্তু ফিফার লেভেলে দেখা গেছে অনেক ডিসিশন এটা ছিল না রেফারি দিয়েছেন, আবার ছিল রেফারি দেননি, টিম ডিপ্রাইভ হচ্ছে না, টিমগুলা মানে যেটা জেনুইন সেটাই হচ্ছে। তবে এটা এসছে ভালোই হয়েছে, জেনুইন মানে সব ক্ষেত্রে দেওয়া হচ্ছে না, গোলের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, পেনাল্টির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এটাও ভালো, ফিফার একটা ভালো ডিসিশন আমি বলবো, কারণ অনেক সময় দেখা যায় কি একটা ভুলের জন্য ভালো টিমটা বেরিয়ে যাচ্ছে।
0: আচ্ছা, ভালো রেফারি হতে গেলে কি কি বিশেষ গুণ থাকা দরকার?
1: ভালো রেফারি হতে গেলে তো সব গুণই থাকতে লাগবে, ফিটনেস থাকতে লাগবে, লো জানতে লাগবে, পার্সোনালিটি থাকতে লাগবে, এইসব থাকতেই লাগবে।
0: রেফারিদের প্রশিক্ষণের জন্য আপনারা এটা কিছু শুরু করেছেন, ট্রেনিং সেন্টার জাতীয়, তো এটা কেন করলেন এবং কবে করলেন এবং এটা কি করছে আজকাল?
1: আমি 2010-এ আমি শিলংয়ে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছিলো, তো আমাদের উদারবন্দের ক্লাবটার নামটা কি টেবিল টেনিস, উদারবন টেবিল টেনিস ক্লাব, তারা একটা মেগা ফেস্ট করেছিলেন, এখানে ফুটবলও রাখা হয়েছিল, তো তারা আমাকে মানে ফুটবলের দায়িত্ব দিয়েছিলেন, বিশেষ করে রেফারিংয়ের ব্যাপার। ওটার
0: ওপেনিংয়ের মধ্যে বাইচুং ভুটিয়া এসেছিলেন,
1: ওই যে তারা একটা ইয়ে করেছিলেন,
0: র্যালি করেছিলেন,
1: হ্যাঁ র্যালি করেছিলেন, র্যালিতে ছিলেন বাইচুং ভুটিয়া, শিলচরের সব খেলোয়াড়রাই ছিলেন, তো ওনারা বলেছে, আমি বলেছিলাম ঠিক আছে আমি আপনাদের রেফারিং সাইডটা দেখে দেবো, আমি আর করবো না, আমি তো রিটায়ার্ড অলরেডি হয়ে গেছে, না ওনারা বলেছেন আপনি আমাদের মাঠ থেকে রিটায়ারমেন্ট নেবেন, এটা আমাদের রিকোয়েস্ট, তাই আমি ওনাদের কথা মতো এখানে করেছিলাম, ফাইনালে ফাইনাল ম্যাচটাও আমি করেছিলাম। কিন্তু এইখানে এটাও আমার একটা বিরাট জীবনের সেরা প্রাপ্তি, অনেক বড় রেফারিদের ক্ষেত্রে বোধ হয় এটা হয়নি, আমার পাড়া থেকে পেপারে অনেক লেখালেখি হচ্ছিল, আমার পাড়া থেকে আমার জুনিয়ররা অনেক গেছিল, আমার ডিএসএর দাদারাও গেছিলেন, আমার দাদারাও গেছিলেন, অনেকেই বলছিল খেলা দেখতে গিয়ে মনে হয়নি যে এটা ওনাদের মেগা ফেস্টের জন্য খেলা হয়েছে, মনে হয়েছে আপনাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্যই তারা এই খেলার আয়োজন করেছিলেন, এবং সত্যি তাদের এই মানে আড়ম্বর ইয়ে দেখে, অনুষ্ঠান দেখে আমি মানে কেঁদেছিলাম, আমি এত ইমোশনাল হয়েছিলাম তাদের এই সম্পূর্ণ।
0: আমরা ছিলাম মাঠে, কারণ আমরা আকাশবাণী থেকে সরাসরি খেলাটা
1: ধারাবাহিক, আপনি এটা উইটনেস ছিলেন,
0: আমি ছিলাম হিতবোধ ছিলেন,
1: আর আমার তার আগ থেকে আমার একটা মানে অবসর নেওয়ার পর আমার একটা কিছু মানে রেফারিদের নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল, কারণ এই এই সময়টা বরাকবিলিতে রেফারির একটা ক্রাইসিস দেখা দিচ্ছিল, কারণ আমার আগে মৃণাল রায়, দেবেন শুক্লবৈদ্য, আমি একজন একজন করে কমতে শুরু হচ্ছিল, কিন্তু ফিল আপ হচ্ছিল না, আর ফিল আপ হচ্ছিল না একটাই কারণ, তখন লোকাল প্লেয়ার আর বেরোচ্ছিল না,

0: আর যেহেতু মানে বাঙালি প্লেয়ার আসছিল না, রেফারিও শর্ট হচ্ছিল, আর যারা আমাদের নাগা প্লেয়ার যারা, ওদেরকে রেফারিংয়ের কথা বললে ওরা আসতে চায় না।
1: আচ্ছা,
0: কারণ ওরা রেফারিংকে একটু নিয়ে একটু বেশি কথা বলে, একটু মাথামাতি করে, এই জন্য ওরা আর এই ব্যাপারে মানে আসতে চায় না। তো 10 থেকে আমি ট্রাই করছিলাম, অনেকের সঙ্গে কথা বলছিলাম, বললেই বলে না আমি পারবো না, এরকম করে করে আর মানে রাস্তা পাচ্ছে না। তারপরে একটা সময় ভাবলাম বোধহয় হবেই না। 2014 আমার হঠাৎ মনে হলো সুনাই একটা ফুটবল একাডেমি আছে, ওরা ওনারা একটা টুর্নামেন্ট করেন, ওনাদের একাডেমির সেক্রেটারির সঙ্গে কথা বললাম, বদরুদ্দিনের সঙ্গে, যে আপনি আমাকে একটু হেল্প করলে আমি একটা কাজ করতে পারি। উনিই প্রথম আমাকে কয়েকটা ছেলে ধরিয়ে দিয়েছিলেন সুনাইতে গিয়ে, ওই 2014 সুনাই স্টার্ট করেছিলাম। তারপর উদারবন্দে একটা ছেলে পেয়েছিলাম, তারপর সেও চাকরি পেয়ে চলে গেছে, ওইখান থেকে বাছাই করে ছেলে কিছু এনে কাজ শুরু করেছিলাম। এরপর আমার বন্ধুরা মিলে বলল, একটা ভালো কাজ শুরু করেছিস, আমরা একটা কিছু তৈরি করি আর আমরাও হেল্প করব। ওই শুরু হলো রেফারি ট্রেনিং সেন্টারের 2014 9 নভেম্বর। তো সিদ্ধার্থ বোর্ড প্রেসিডেন্ট হলেন আর আমি সেক্রেটারি হলাম।
1: তারপর থেকে কাজ চলছে,
0: আজও চলছে, আমরা প্রতি বছর সেমিনার করছি, বরাক উপত্যকা ভিত্তিক করেছি আমরা। আপনি জেনে খুশি হবেন, হাইলাকান্দিতে প্রথমবারের মতো রেফারি সেমিনার হয়েছে, সেটাই আমরাই করেছি।
1: আচ্ছা,
0: 2019 আমরা রেফারি ট্রেনিং সেন্টার এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে আমরা করেছি। আর একটা দুটো করে ছেলে বেরিয়ে আসছে, আপনি নিশ্চয়ই জানেন শিলচেশ্বরে যারা এখন খেলা চালাচ্ছে বেশিরভাগই আমাদের এই ট্রেনিং সেন্টারের তৈরি করা। ইদানিংকালে আমাদের যেটা সবচেয়ে আমরা গর্বের বিষয়, আমরা খুব গর্বিত, আমাদের প্রথম ব্যাচের একটি ছেলে জাতীয় রেফারি স্বীকৃতি পেয়েছে এবং খেলা চালাচ্ছে। ওই তো গতকাল ও শিলং গেছে বি ডিভিশন আই লিগের একটা ম্যাচ করতে, দুটি ম্যাচ করবে।
1: এটা আমাদের মজিদ খানের কথা বলছি,
0: আব্দুল মজিদের কথা বলছি, এটা আমাদের একটা মানে গর্বের ব্যাপার। আর ও আমাদের মানে আরো মানে চেষ্টাটা আরো বাড়িয়ে দিচ্ছে।
1: তো প্রবীরবাবু, আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগছে, এবং আপনার তো আরও বেশ কিছু বিষয় ছিল, কিন্তু আমাদের একটা সময়ের প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান গুটিয়ে আনতে হয়। তো ঘড়ির কাঁটা বলছে আজকে আর আমরা বেশি এগোতে পারবো না, তাই আপনার ব্যাডমিন্টন এবং অন্যান্য যে আরও অভিজ্ঞতাগুলো আছে সেটা নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো কোনো একদিন আবার আলোচনায় আসব। তো আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন, স্টুডিওতে এসেছেন, তার জন্য আপনাকে আকাশবাণী শিলচরের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকেও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন অভিজিৎ নাথ এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।